লাগে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পর ভাই ভরা মিনিট ভকেপ চকসি রেডিও কার্যুয়া রাদ্য আনাফান নীলি প্রিয়াঙ্কা তেরাংপি কার্ডম নাম।

lake akashvani diphu piniya transmission ajay mek alongpen kopi piya son amungse kerot kapar juponik jima chethanda maxina porphai trogra minute ke papor nanglitum arna maphan kangduka do maluna jay mek angdeng alongpen asona sonalun arju iklongji porphai trogra minute thongke pra phopor nanglitum piniya hirji rajay mek angdeng alongpen hirjir ki hir nanglitum arju iklongji পরফাই ট্রগ্রা মিনিট প্লি কেপ অপর নাংলিতুম কার্বি লুনবারি মাজায় মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপ অপর নাংলিতুম পিনি আলামজের আজায় মেক আংদেং লংপেন চিহু চিফুত আর্জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেপ অপর নাংলিতুম লুন চেতো আজায় মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই নারকেব্রা মিনিট থংকে বাপর নাংলিতুম কার্বি লিরমিয়া লুনাজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই সিরকেব্রা মিনিট খ্রে ফপর নাংলিতুম হিন্দি লামার জানালুন আজাই মেক আংদেং লংপেন জুমেসেন জুমেসেন আলুন আর্জু ইকলংজি পরফাই সিরকেব্রা মিনিট প্লি কেব্রা ফপর নাংলিতুম ইংলিশ আলুনাজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই কেব্রা মিনিট খ্রে ফপর নাংলিতুম লামজির আজায় মেক আংদেং লংপেন আসন আসন আলামজির আর্জু ইকলংজি পরফাই কেব্রা মিনিট থংকে বাপর নাংলিতুম আসামিস লামার জানালুন আজায় মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি

lapona por nanglitum pinia herjer ajai mek angdeng longpen jina lekthipi kihira herjer nanglitum arjo ek longtangla lake akashwani diphu eson kenang sot kapachinia lamje arjo ekta akashwani diphu ajai mek karju dunjie phan adap arniwangta porphai troxira minit capen porphai sir cap an lapen ani kangsam porphai phopen porphai trogra minit thong cap an akashwani diphu ajai mek youtube live streaming akira pen nanglitum arju iklongji lapen akashwani diphu ajai mek ke doan karjudunji aphan ada porphai phora minit phoke apor pen ajo porphai cap an fm ben along pen megahertz pharui sira tokbora sir cap lapen News on air a mobile app akera penta nanglitum arju iklongji. Lapenan parta kachiniji aphan Facebook, Twitter, Instagram, YouTube along penta nanglitum Akashwani diphu along humri damiktami. Kenang sot kapachini alam jerke lapuanik jotlo. পলিথিন মাতে প্লাষ্টিক আপুথা কেনাং সট কাপাচিনিয়া লামজির আর্যু ইকথা পলিথিন লাপেন প্লাষ্টিক আর হরমু কে এন পেন চেপাহে লোনাংজি পলিথিন লাপেন প্লাষ্টিক আ হরমু কাছে পারি দেং আজয়নে তমন তে প্রিন দং চান লাপেন লাং বিয়ান্তা চেহো এটলো পলিথিন লাপেন প্লাষ্টিক আ হরমু আন হেমকম হেনবরাই আলং বার্থাপ থেরা এলং আদিম হিলিক হুদ্রা হালা দাকসি ওয়ার্ডাম ইকনাংজি কালিতে মেথর ডোৎসি কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কাচিপারি দেং পেন এ অগে প্রাণ ফান্তা হেনু আথেকে লাবাংস হরমু পেন আসন আসন আকিসু লাপেন ক্যান্সার আকিসু তা চলং থে লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চিপারি দেং দি দেৎসি আকিমি পলিথিন লাপেন প্লাস্টিক আপুথা কেনাং সৎ কাপাচিনিয়া লামজিরকে লাপানিক জটল লাকে আকাশবাণী দীপু ননাংলিতুম পিনিয়া সারলাম থে আজাই মেক আং ডেঙ্গলং পেন বাহা লেদোতে লং তারা থাকলে সক নং তা চলং মাতে বাহা আজা কং লাম থে কে মান আর লং আথাকে সক নং তামে আরং বাংবে লাকে বাদু তা চিনি বন তা বাহা কে দোয়া বাংকে কে ক্লেম তা লং লক তাহাই লাদাখ লং তার পোকে আর লং বিনং আফানলে কিপুদাম কালি নিং অয় মেমে আসাই আকাম পেনসি কাপাং বারদাম আলাম থে আঞ্চট ওবে আলু নালং তা বাহা মাতে কোপায় আজাকং কাপা ফোপন লাপুসন ল্যাংপি অকিপ্রু দুনাং নে অম্ফু চং হংকক মেমু বাহা লে দোতে লংজি অকে থে লাসি সার পালাম থেলো বাহা লেদোতে লং তারা থাকলে সক নং তা চলং মাতে বাহা আজা কং পিনি আসারলাম থেকে লাপোয়ান বেতল লাকে আকাশবাণী দীপু ননাদুন থুয়া যায় মেক দাম থুয়েক সেনা কার্বি লোন বারেম আজায় মেক আং দেঙ্গলং পেন নাংলি তুম চন্দ্রসিং ক্রো কিলুন আলুন আর্যু ইকলংজি আলাংলি কিলুন আলুন লাকে কার্বি কেপলাং আলুন কার্বি কেপলাং সংসারিচ পিয়ার্থে কিম এড রাগ এড টিপলি ফেলাং মারাত মারেং সর্জন এড আফি পুথত সিনিং

উঠুলো। লান কাসরজন ত্যাং আসনামুং কেরাই কে কমজিয়াফান পীর বিয়াথা মুনিত মুনর সরজনাং জিলাং পু আরনাম ফারোপেন চিংবাই ঠুলো। তাসামগিরি তাকতগিরি তাসাম তাকত আহেমফু রুবিনী রাংবিনী আহেম হুমরিলো। হালা ডাকপেন তাসাম তাকত ওয়ানসি থিপ হেমায় থেং হেমায়াফান মুনিত পাথিপ তৈলো। হালা সোয়াহুত হি ই সৈতান আর নাম পেনপ্লাংরাপ আর নি পেনপ্লাংরাপ আপৎসি মুনিরা তুমাফান থিপ দেদেত চুদুন দেদেত থেং দেদেত চুদুন দেদেত তাসাম ইক দেত তাকত ইক দেত তাসাম তাকতা লংমুন ইলো পুসি সংসারিচো আমেনা আবাং আর্জন আর ভি আর এ পেন চেসাৎসি পিনসো আরলো মুনিত আচর থিপ থেংলো। লাতুমাফান পারায় পাকম জিয়াফান মেক পার্জন নো পার্জন শিবং শিবি সর্জন সি রংফু এচর রংলিং এচর পাতনলো। লান সি হি ই কেভ্যাং সৈতান কেভ্যাং কেথেক দুন লান পার টাকালিল্যাং মুনিত মনর আফান থেং পি থেংসু হি ই আর নাম লাংনো পেন রায়কম জিয়াফান হেমফু আর নাম সি আর পু চেরাইলো। তাংতে নাংলিতুম চন্দ্র সিং খ্রো কিলুন কার্বি কেপ্লাঙালুন আর্জু ইকলংপ তাং আর্জু ইকসিনা।

0: লাকে আকাশবাণী দীপু জ্যামে কে বাং বমলাকে এফ এম বেআনালং পেন মেগাহার্জ ভারই সিরা তকবরা সিরকে লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দো আন্তা নংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেনতা আর্জুলং ইকজি ন নংলিতুম পিনি আলাম জের আজাই মেক আং ডেং আলং পেন নবীন খ্রো লাপেন ফুন্ডার টেরন আতুমং বং চিহু চিপুত আর্জু ইকলং পো আলামাথে পিয়ে বাংকে পংসিকি বুড়া পোথাক তাংতে আর্জু ইক সিনাং লাবাংসু আচিহু চিপুত
1: রেডিও কার্য আর আনা ফানসামে নিলিহীন পেন সুরি সুরি নিংকাং সামা কারডম পাজেরিল পিনি কাচিং কি চেথান পঞ্জি আলহি সারপু লাকে ইনুত পং সি কিবু থেক পিক আবাং ফু আলাংলি কে পেনাং আন লুনালং পুসদামে কিবু দুন পিক আবাং ফুল আলাংলি কে কার্বি আলুন লং চটলাপুকালি হিন্দি আলুঞ্জের আসামিস আলুঞ্জের আলংস্তামে পেনাং আন কে বুদুন ল পুসি এলিতুম চিনি লাসে আলাংলি ফানসে পিনি চোফা পাংজাং পালো কা চোফা তেং পেন আলাংলি স্তামে ওয়াং ইক এটল আলাংলি মেন লাকে নবীন ক্রো পো লাসে আকে হাই নালি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন লাপেন কে রেডিও কার্য

0: Arjumepik ala kai putha ki gut pana lunjer same tang te
1: Ừ.
0: kai la bangso alun lam the na li than par klar ponji ma
1: La bang so alun ji asik na ya ma la son ne ta jo la pan thek the
0: kala
1: at te oto bang si thek chat alun bang ke lun ke la hello
0: nang li bang ke la pong si si ki
1: atiun
0: gut
1: do
0: du
1: bang
0: na
1: si
0: ma si hala alun lam the bang ke la an chini
1: ini
0: du pa me me bon sa me nang li bang ke alun lam the ka ju long pen la pong si bang ke bun phit thek apo anaja kong do nang li long ase choro par la khai putha nang li parjipon tu thek pod ta te khai nona bang ke nang li karbi alunjer কিবোর্ড সিতামে পারজু পন লং টাংলো লাপেন আদুন থু আসামে সালঞ্জের সিতামে নালি কিবোর্ড পন পারজু লং টাংলো লাপেন মহাজং নালি কে থান দো হিন্দি আলঞ্জের লং সামে নালি কিবোর্ড দুন দো পো ফুলা বাংস নালি কিবোর্ড দুন আলঞ্জের হালা সিতামে নালি বুট পঞ্জি মা কে হাই
1: তো বুট না সামে হুলা ওয়েক পুপ সিতামে নেলে কো পেলুন তং হালা সত্যি বলো নে নেলে নিঙাবে সিতামে নে হিন্দি আলুন জিরা তে অত সিবুট পো

0: tina se isi vekali ama se hala tuma ase kumane bangke e silun po mane bangke b silun po mane ke c d la sonjo la sila so pong se bangke dolap nang po non hala ke d silun po lote d pong se enang po d pen se vodu nang po an mate ke chimelai lelo la sonjo
1: misen la ke nali putha than baklar pon thu po nangli than pon lo non hejong pong si sitame a b c Lapusan ke jong pondo pulasi kosong la nali kapang tek pone la ABC po bangke.
0: La so bangke la ABC po bangke la nili tum la music tum an ke ilong vasi dopet po mate. Dopet po abang pan bangke hala kilun jia bang po masi non ne kilun jike ede punang chitan de ji. Mate la chini ne pina bang po bangke ametang alun kilun jia panta chichin ne plutang te la nili tum bang si neap dun po ingwai dun po anke ele purita e. B le purita B la son se ne le tum se ne apun po la phanthan po non la nang se bangke nang ke lun ke D de putan la ne le tum se thanon po la son je suppose G apong se G yang pong se tame akethe bhari ta do asu asapu ta do asu le la ke B bo la puta ka lilo mane la isia apong se along isia scale along asu ke theta do nang ji mane ya bangke ase pu ekdom sinengjir ason se aning ke hangtum thadu mane bangke lapu hala aluna tiuna lihe ekdom nang ludun pu ekdom padam thun nangji lapu ta do mate
1: kalang
0: la se ake the ake bi hinni nang ko lo la isi scale lo
1: tangte ke ilitum pena an ke nang li pongsi ki wut alamo bangke che than pon long lo la se la bang so pongsi nang ke plang lamo masap sup pathiek pe nang li ka chini an than pachini pon ji ma ke
0: to pachini nang nilita methang কেথেক লাপুই কালি হে সীতামে বাঙা কিসার সারটুম না থান লঙ্কার যুদুন লঙ্গ লাপু হেল হ হাকু আহুত বাং কো হুত প্লুতং তে লাসন জির দাত পিনে নে কে দাম দু ও ও মাতে আজির কে দাম লাসন ক্লেং দুন ক্লেং সারপু লাসতুম এং লং দু প আমাসি হু এং লং লং লাসন কি ফু লাসন চিংক্রেট জু তিতি দাং লা ক্লেং দুন ক্লেং সারপু তুমা তার জুন লং পহেলা সো চিংক্রেট জু লুতং তে লাপু তুমন কে ওয়াং ওয়াং হে লাসর কি হে লা কার জু মে প একদম সারু মাইনো কাডো বেত ওয়াং তয় তিতি দাং আমাসি লা বাং সো ক্লেং সারপু বাং কে লাবাংসো আচেক মাতে লাবাংসো কে ফু পেন্সি লাসো আহরমু সোলাম ল সোলাম পেন্সি বুটসি লাসি লাসো পট পুথেক সার লো প্লুতাং তে কে পাবাং তয় জি আন্তাম মে সেটা মে নিলি বাংলা পুকে থেক থে হ্যাঁ সেটা মে নিলি কার জুজুন লং আতেন কে নাকে প্লাং কে লাহেল তাহ হাবিয়ে পেন লাসি লাকে ইলি তুম কার বিয়া তুম নন বাং সুনাং থেক মুনা ওয়ান বাং তাকে নাকে প্লাং চেং তুম কার বিয়া আলং পেন পংসি পো হরমু বাংকে হালা কাপড়ে কাপড়ে গায়ে থিপ কে থে হরমু বাংকে লাকে বাং লং বাংসি নাং প্লাং তাহাই লহে তামে লা বাংকে ইলি তুম কার বিয়া লং বাংসি কি প্লাং চেং বি নং তাহ
1: তাতে খে তমু আজিয়ার সামিনালি থান পাকলার পন্ল ইলি তুম কার বি লং বাংসি পংসি বাংকে নাকে প্লাং চেং পো লাসে লাবাং সো পংসি কাছে লামি ফান বাংকে কলসো চেক কি এন পনসি কি মিন নাই পকে
0: লা বাংকে নন জসেম বাংকে দাই ইলি তুম লং বাংকে নিলিকে ইং হিন সি কি সোলাম লাম লে মা লাহাই বাংকে আর তুং বন হ নন বাংকে নিলিতা সোলাম লে দেলতে মতি তমে লাহাই চেক বাংকে ইলি তুম লম কে আবিতা বে বন হ লা আমাসি নিলি বাংকে ইং হিন সি সোলাম লাম আসে ইং হিন পুসি পুদাম রং ল লাম বাংকে নন ইলি তুম কে দাকে সোলাম ল তে ইং হিন লাসি কি কি বুত মে কি বুনু তাহলা আচে গেলাম তা দু লাসে লাহাই নন বাংকে লাহাই আর তুং বাংসে থুমে হো হালা তেরেং পুতা দু ইং আর চাচা লাহাই আপং সে আন্তা নীলি লং দো হে হালাহাই বাংলা আন জুমে মে ভুট প্লট প্লে দে
1: লা পংসি গে সেলাম জে ভানকে আজার চেক লে এন পংসি তা মে
0: আজার চেক সে তা মে কে মে তে মে লাসন আপং তা দিন লে নাং পোল পেন আর্থাত তা আর্থাত ও এডা নাং পো
1: তেলা পংসি কা সেলাম জে ভানকে কো আনা কি দিন নাং পো কে
0: লা কে কো আনা কি দিন লো নে নে তা লাবাং চি নে দা থে হ তমে সব কে দিন লেন লে নাই লা পিনে ইং রূপ সি বাকে দো নাই হ লা পেন আকি ঠিকি ঠিতা দো ল হে নন বাকে পিনে সি দো তাং উলো মতে আলা আইস্কেল সি দো তাং উলো কে ইং রূপ সিয়ান কে দো নাই আর সিতা আসলাম এজি ফানকে
1: নাংলি থান পাচিনি পনল পংসি গাছলাম ইংরুব সি আনকে দোনাঞ্জি পো আসে পংসি বু থেকে তুমকে চিনি নে রে তা থেক পংসি এলং বাংকে কো আনলো কি এট নাঞ্জি কে হাই লাবেন লাবাংসো কি এট আলং আংকক তিন সিতামে আমেন কাপ্রে কাপ্রে কে জং পন অপশন তা দম
0: আংকক কে কাদো ওয়েপেন এলে তুম থেরক্সি এট নাঙি
1: ও
0: লাপেন জংসি আলা ভারি ভারি তুম পলতে নেরকাবান এট নাংজি লা নেরকেপ আনকে এট নাং কক বাংকে লাপু আলিং সি সি লাপু আর রেপ না সে এট দঞ্জি হালা বাংকে ইসি আর টিউনিং ফান লাপু দিং ল্যান লো মতে

0: ଦିନିଂ ପୁଚି ମିଲାଇ ଲି ଦେଟ ପୋଲା ସହର ମୁଁ ଲାସେ ହାଲା କେତେ ଭାରି ଭାରିଆ କି ଦିନ ତୁମ୍ବାଙ୍ଗ ଆନ୍ କେ ନନ୍ ଇଲି ତୁମ ତା ଲାଙ୍ଗଲ ତ ଥେଗଲ ହିଁ ହେଲା ବା ନେର କ୍ୟାପ୍ ଦୋଇ ସି ନନ୍ ଲା ନନ୍ ନିଲି ଏନବମ୍ ତା ଧେକ କେ ନେର କ୍ୟାପ୍ ତା ଦୋ ସେମେ ଜାସମେତ ପେର ବାଙ୍ଗ ଇଲି ତୁମ କି ଏନ୍ ନାଇ କି ନା ସର ବାଙ୍ଗ କି ଉସ ବାଙ୍ଗ ଲା ହେଲୋ ଲା ଥେରକ୍ସି ହେଲୋ ଲା ସି ଲା ଥେରକ୍ସି ଆଙ୍ଗପଙ୍ଗ ପେନ ବାଙ୍ଗେ ଆସିଥିନ୍ ତା ଆମେନ୍ ଦୋଲ ହେ ଆମେନ୍ କେ ପୁଡାନ୍ ପୁଲତେ ଲା ସାରେ ଘାମା ଲୋ ଲା ହେଲୋ ଆମେନ୍ ଲା
1: তাতে লা ট্রক্সি আংকক কে এড কে কোয়ান আন কাবাচিং হাই কে এড সি কে মে পাও খাই
0: লা এ আধা সি লা তা আসি তিন তা আকা প্রেক দো আবাক পেন এগেন্সি লা সঞ্জ লা সি আসি তিন মালে ইসিবা খেলে
1: তাতে কে হাই পেন আন কে লিতুম চিথান পন লং ল লা সি বুথত নালি নিং গাচিং সাম নাই মতে কাচার জুমেসেন পেন আলঞ্জের আলাম থে পারজুজি মা খাই
0: তো পারজু না

লাপোয়ান পর নাংলিতুম লুন চেতোয়া যায় মেঘ আংডেং লং পেন আসন আসন আলুন আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইনিয়ার কে প্লেংজি ডক ডকল লাসি দেলহি পেন কাপাচেতাক হিন্দি আলাম পেন সমাচার প্রভাত আর্য ইকলংপু আদুন্থু নাংলিতুম পর ফাইনিয়ার ক্যাবরা মিনিট ক্রে ফ প্লেংলোতে নাংলিতুম দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলাম পেন আদাব আবির্তা আর্য ইকলংপু

লাপনাপর নাংলিতুম মৌসুমি সাইকিয়া বড়া কিলুনালুন আর্চ ইকলং তাংল আলোনালামথে মির আপু আদুন্থু নাংলিতুম বাড়ি রং ভারপি কিলুনালুন আর্চ ইকলংজি আলোনালামথে লা নাংসে লাবাংসো আলুন আলং লুনসে পি পাজির মিদাম লাকে আসে কার্জু লং পেন আনিং চিখাং উন এ আসেং থে থে বিবি আসন সি আকাং হন্তা থে থে বিবি আসন লো তাংতে আর্জু ইক সিনাং লাবাংস আলুন

লাপোয়ানপর নাংলিতুম বাড়ি রং ফারপি কিলুনালুন আর জু ইকলং টাংলা আলুনালাম থে লানাংসে আদুন্ঠু নাংলিতুম বাড়ি রং ফারপি কিলুনালুন আর জু ইকঠুলো না আলুনালাম থে সেংকারং লাবাংসো আলুনালং লুনসে পি পাজের মিদাম লাকে আলাংলি আনিং কেহ্যাং আবাং ফু আফান কাচেসং আদিম লং কাঠে লং প্যান আনিং কারং চিখাং উন ই তাংতে আর্য ইকসেনাং লাবাংসো আলুন।

নন হেজং নাংলি তুম বারি রং ফারপি কিলো নালুন আর্য ইকলং তাংল আলু নালাম থে সেংকারং কার্বি লিরমি আলু না যায় মেঘ আং দেং আলং পেন আদুন থু আলুন আর্য ইকসেনা সার্ধে রং পি কিলো নালুন আলু নালাম থে এমেকতা রেং এট ভারা দাদ হা নিকান ফারো খ্রেসের কেবরা ফ্লি কেবরা ট্রক্সি পেন ননপু আন বাদুয়া তুমলে নাংচারি তামে নি নিহাং নিরেপ আসামাহা ওয়ারালং খাই সোয়া তুমাফান কেতাংরে কার্বি আতুমাফান ট্রাইবল কাপাফিপ হুপ আখাই পুপেন কাচং সিপ কাচো বেই লাপেন কেবের থিপসি কাইকে তাদু রাত দেট কেমাং আসন্তা দীপ থিপ লাহাই কাদো কাবে আকিসুং চেচার এট আফিতা চেচার চেদেট মাতে থেকলং লে আর্জুলং লে আসনসি মান দেট লো লাসি আলুন আলাম থে আলংতা কিপুলো এমেকতা রেং এট এনোতা আর্জুলং লে এট বনতা জাকং আবে দেট পু কিপু দাম আলামলো লাসি আর্জু ইকথা লাবাংসল।

লাপানাপর নাংলিতুম রামধেনু লামারজানা লংপেন রং দিয়া মরম পালুন আর জুইক লংতাংল কিলুনা বাংফু জুবিন গার্গ লাবেন কিলুনা বাংফি শ্রেয়া ঘোষাল আদুন্থু নাংলিতুম রূপজ্যোতি কিলুনালুন আর জুইক লংপো আলুনা লামথে উপসি পরে লামারজানা মেন রামধেনু তো তাংতে আর জুইক সিনাং লাবাং সলুন

নন হেজং নংলি তুম রামধেনু লামার জানা লংপেন উপসি পরে পালুন আর জু ইকলং তাংল কিলোনা বাংফি রূপজ্যোতি আরুন্থু নংলি তুম অধিনায়ক লামার জানা লংপেন অসিনাকি দুটে মনে পালুন আর জু ইকলংপ কিলোনা বাংফু জুবিন গার্গ লাপেন কিলোনা বাংফি আনন্দিতা পল তো তাংতে আর জু ইকসেনা

লাপনাপর নাংলিতুম অধিনায়ক লামার জানা লংপেন ওসিনাকে দুটি মনে পলুন আর্য ইকলং তাংল কিলুনাবাংফু জুবিন গার্গ লাপেন কিলুনাবাংফি আনন্দিতা পল আসামিস লামার জানা লোনা যায় মেক আংদেং লংপেন আদুন্থু আলুন মহালক্ষ্মী আয়ার কিলুনালুন আর্য ইকলংপো আলুন আলাম থে হেপা হেরে লামার জান বারুট তো তাংতে আর্য ইকসিনা।

লাপনাপর নাংলিতুম বারুদ লামার জানা লংপেন হেপাহেরে পালুন আর্য ইকলং তাংল আদুন্থু আলুন আর্য ইকসিনা জুবিনগার কিলুন আলুন আলুনালাম থে লাহে লাহে লামার জানামেন আহেতুক তো তাংতে আর্য ইকসিনা লাভংস আলুন।

0: লাপানাপর নংলিতুম আহে তুকে লামার জানা লংপেন লাহে লাহে পলুন আরজু ইকলং তংল কিলুনাবাংফু জুবিন কার আসামিস লামার জানালু নাজাই মেক আংডিং লংপেন কেরত কাপার জুকে লাপোয়ানসি কাংতনিকল লাকে আকাশবাণী দীফু জয় মেকে ভাং বোমলাকে এফ এম বেন লংপেন মেগা হার্জ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীফু আজাই মেকে দো আন্তা নংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্টা আর জুলং ইচ্ছি
1: চিন্তা নকরিবি
2: ফিস্টু সোয়া
3: কি খবর
2: কি হল
1: ফিজর টেনশন
3: রাহুলর ব্যাংক অ্যাকাউন্টটো আছেই তেন্তে রাস্তা ক্লিয়ার ব্যাংকৰ পৰা আৱশ্যকীয় ষ্টুডেণ্ট এডুকেশ্যন লোন সহজতে পোৱা যাব তাকো 4 লাখলৈকে কোনো জামানতো নালাগে কি কত মিঠাই
4: আৰ বি আই কয়

0: লাকে আকাশবাণী দীপু নন জুন ঝুয়া যায় মেঘ দাম থুইক সিনা নিঙার লোয়ালাম থে আজায় মেঘ আং ডেঙ্গা লংপেন এস্থার ওয়ালম আনিঙার লোয়ালাম থে নাংলি তুম নন আর্জু ইক লংপো ততাংতে আর্জু ইক সিনা
1: নিমেন কে এস্থের ওয়ালাম নেলি রং কে রংবারিম তারা লাংসো রোড পিনি নেলি নেনিংার লো অলাম নাঙ্গে থানজি কে লাহেলো নে চক্লেম আকাম বাংকে দো ও সিতা হাদাক আংবং নেলি নিংদক নাই আকাম কে আচার কসলাম লো স্কুলং লো তথান লো মির তা এলো লাপেন আচার তা সালাম বোম পিমা ক্লেম থে ক্লেম বোম হাদা গাংবং নে নিংদক নাই আকাম বাংকে আচার কসলাম লো নেলি খনিং জে কাংতুং কে মজক ফান্তা চিপং রেং ইপোক আফান কামসো আবে পু নে কেথান কাংতুং লাকে আচার হরমু কে আজি জি পেন এনে ইতুম থেক লং লোতে প্যাকেট ইসি লা পলিথিন প্যাক পেন দোকান লং ইংকো ইথম কে পেন সি কেসালাম লাগতা থেরাক আলাম কালি পুসি নি নাং থান কাংতুং আথে কে আচার কসলাম বেন আলে লং দুন ও নে লি মেথাং এক্সপিরিয়েন্স পেন লাপেন কেনাম তুম ফান দা নিং পাংসাম লো কেথেক আন পুসি সালাম বোম লো লাপেন নে লি কেথান কাংতুং আলাম লাকে লা কাম আজি জি পু আভে পু নিং চিবি বে পেন আনু তিন তা কামসো আভে পু পেন আচার তাং হো কপি নে পাপর লাহাই চানা কেসালাম পেন তা এ ইপোক পাংরিং উন ইহেম তুন লং চেরাপ থেক পুসি নিং থে পেন থেক আন ক্লেম লোনা চরলো কার্ডম
0: আদন্থু নাংলি তুম সোয়ারলো আসে আংটং আজাই মেক আং ডেঙ্গা লংপেন আরতি রংফারপি লাপেন হুটবাং ফুন্ডার তেরন আতুমাংবং যোগা পুথা চিহু চিপুত আর্জু ইক লংপো ততাংতে আর্জু ইক সিনা
2: এ অক কাচে পেরাং মতে এ অক এপ্রান কেমেসেন জি আফান পুলোতে যোগা কেক্লেম সিতামি ইসি কেমেসেন ওয়ার সাইল লাসি লাবাংসো যোগা কপুসন সি কেক্লেম নং জিমা মতে যোগা লঙ্ক পিপিএসন সি কাছিনি নং জিমা লাবাংসো আলাম কাছিনি জি আফান মতে ইলিতুম ফান একাপাথান জি আফান পুরা আকাশবাণী দীপু হিন পেন যোগা কেক্লেম বের আবাং ফি আফান চোফা পানল আলাংলি মেন লাকে আরতি রংফার পি পু আলাংলি স্তামে নন নিলিদং মাইক্রোফোন আথেং নো সিদল লাসি আখে আইপি নালি ফান আফ্রাং সি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নি কাংসাম কার্ডম নং পাজিরিগল
3: কার্ডম
2: তাংতে আখে আইপি লিতুম কাচিং কি জিয়ালাম থে বাংকে লালো যোগা ফ থাকলে পিনি চিংকি পনল নাং লাসি যোগা কেক্লেম জি আফান পুলতে আ টেকনিক আসানাস লাপেন আলি সিতামে চিনি নাং জি লাসি লাহাই হুই কাচিনি জি আফান মতে যোগা কসন জি এক্লেম পাং চেং নাং জি মা লাপেন যোগা কেক্লেম আহুত কসন জি কাং নি নাং জি মা লাপেন কে যোগা কেক্লেম পেন কুপি পি আলি সি লিতুম এ অক মতে এ বাং আফান আলি কাছে লং জি মা লাবাং সব থাক নাং লি খান পাচি নি ইকথাতে
3: কালাংলো যোগা চার্লি মতে ক্লেম লু পুতংতে ই অক ফান বাংকে মিশন দু মিশন ই অক ফান লালো লাপেন কি চার্লি নাং জি আসন লাবাংকে ইসি আইসা পোস্টার মতে পজিশন লাই বাং দু এ স্ট্যান্ডিং আসানাস পুতা দু কারজাব আজাত লাহাই কি ক্লেম কি বি লাহাই ইরি ই কেং ইতি থক লাহাই আথিমা ইবাংকে আসেক সাইডে জয়েন সাইডে মাতিদি লাসি কারজাব আসেক হাই পিনে তো আরজাব নাং পল হাই ইতি থক ইরি ই কেং বুসামি লাহাই দুপো লাবাংকে স্ট্যান্ডিং আসা না সুলো লাকে কারজাব পোস্টার বাংলো হে লাপেন আকো দু থুপ লাপেন বাংকা আকো কাংনি কাংনি তালা তালা সন্তাক থাকলো কাংনি পোস্টার হাই তা দু কাংনি টিভি হাম সিতা

0: matha dang puti pini ni ne kapre kapre ka matha po sami so matha berbi mati di alom so dam jui akwa ki mi sita mi son tha thak lo si ba wang bom dam bom pol si thang api ni abi lake matru do join nang po chi the en bom lu bom nang po do join nang po ining along bang ja ta pa bang na thang the ni accept ta cho po ining sa ning cha bang sam ji nang po kin lo sa ning cha bang sam ji nang po akki mi le matha sami ning cha bang sam ji nang po do join nang po
1: oh isi vet ma thaket la po son bang ke nang ni la po lo manang li
0: la son lo আথিমা ইনিং হরমু গে ইসি দু বেদবি মতি
1: কালাং
0: ইনিং কে ইলং বেদু বেদবি নন ধরক নন সন ইলি তুম ডাক্তার প্রম পুসামি ইনিং কে নানানি লি আলবো কোনানি ইবা বাংলা দো পুসামি ইনিং বাঙ্গে তুদা পেন হাসন বা নন নিলা পুহু ডাল পুসনা কা মাথা দুদু মতি সি ইনিং লং কা মাথা কেলা কে বাং বম পো কে মিতা বাং পো হিন তা বাং পো বাং বম দাম বম পো মতি ইনিং কে তামিনা বাং দু জয়েন প্ল্যান বেল দু বেরবি আকি মিলক সি মাথা রাত কি পুতা কি মিলক মাথা এডুনি কে মাথা বাং কে বাং বম দাম বম পো কি মি কি নু সি তামি ইসি মাথা কেট কে দে লা সাং সি সাং নাং পুলান বেল
1: ইয়োগা ক্লেম বলতে ইরি একেং সে এ কে পাংদুক নাংজি লাসে ইরি একেং আসেক মানতুনে কে সো পেলাত পেলাত দজি মানতুনে কে সাবসো চেহেয়ার পে চেত পেচাত দত থে লাসে লাহে বাং কে ইলি তুমি কোসুন জি কাচে লাং পনং পো মতে কাচেরে পনং পো লাস্তামিনা লি থান পাচিনি থাতে
0: লা বাং কে নিল কাচেরে পনং লাকে লাপুল হে একদম কে চেহেয়ার পুলে চেহেয়ার বুবুব দেত লাপুতা কালি দের নাইং এ কে চিং দিত পুলে একদম চিং দিরা আলা এ বাং সি পারমিশন ইপিজি এ বাং কান কুন আনন্দ সি ক্লেম চট নিং তুমন পেন সি এন পোলা বাংকে চিঠি আং দি পেন সি এন পো চিঠি আং দি পেন কসন সি ক্লেম দু নিং মা বা ইরি নানি কা তেওয়ার পুসা মিল সো চিঠি এন পেন সি তেওয়ার নাং পো লু নাং পো লাসন আজা লো লাসি মানে উন ইতিক মানে উন বেক নাং ই পুয়ালাম কে আবি লা ইবাং কো আনমা কি উন লা ইবাং সি ইফান এ কো আন আপর ইপিজি মাতি উন ইদে পুতি ইং দিত বর ইরে পুতি কো পুল মাতি লা বাংকি সুদাক জি মিনা সি দুক দু জি মাতি লাসি উন চিত আন সি চি চিং দিত চট নাং পো বা চেহে বেস তামি
1: মে পিগল তে যোগা কে ক্লাম চেং আতুম মতে কাচার লিমি আতুম বাংকে চিনি নে রে তাহাই লাসে লাতুমা বাংকে চেং সি যোগা কে ক্লাম জিয়া ফান কাছে সিকে কলসো কাছে সিক বাংসি কেমে নাই প
0: কি চার্লি দুনমি তুম পোতে লবাং কে লাং তুম চার্লি দুনজি পুতাং তে লাকে কোর্স দুলো ইসি এ নবা চটনা সিভিয়ার পুতা দুলো লবাং কে আনাম এন এ লাপেন কা কো দু থুজি এ হ্যাপিনেস পুতা দু হ্যাপিনেস লবাং কে আসা ও তাক মান পিনাং চা আসা ও হে সা ও পিনা লাপেন কে ওয়াই এল টি পি লা ইউথ লিডারশিপ ট্রেনিং পুতু তাতা মাং কে এ জুনিয়র ক্যাপ নিনিয়র ক্যাপ তাক বাং দু ক্লুং নাং জি লাপেন কে সন্ডাক থাকসে আং দেং আং দেং আং দেং কোর্স বাং দু ইকু
1: তাতে নি লিতুম পেন আন কে চে থান লং ল ইয়োগা বুথা লাসি নাং যোগা কে কমেন্ট তুমি লম পেলনি কে বাং চেং দুনাং লি কে
0: নিলি কে পিনিলো 2011 আনিং কান জানুয়ারি 20 নি লসন লম পেনসি নিলি দুনলো দকমকা হাই সেকেন্ডারি লো দাসি চার্লি দু লাসন সি নিলি তা আমা সি পুসি নি তাপু দুনবম চার্লি দুনবম আমা সি নিমে না পু আসা উ নিমে না কি দুমি লাসন চি ঠেকল মাসি আমা নি দুমি সে না পর আনুকা প্রেক্তা পা দুমি না লাহো পুসন মাথা মাসি নি রং রো পারলু সি তামি নি সন কি থান পন নি নিং হাং আর নি দাম পো থান পো লাসন সন সি নি সন সি পু ক্লেম পন বম দাম বম লাপুলো
1: তাতে নি নাং লীলা লাপসন বাং হান মাতে নাং লি পেন আনুকা প্রেক হান কে থান দাম লং কে নাং লি নুয়ে তং কে ক্লেম পাতির পি লাপুলো মা মাতে নাং লি লং আনুন কাপ্রেক সামিন আঙ্কা চেরাপ দুন দলন
0: লা চেরাপ সেরয় ল সোনা জালো কা চেরাপ দু চিরাপ লো থিমা চিরাপ নক ধরক নসন নি পিনা লামথান বয় পুসামি বা খালা না চালি দুন বাং ইংসি নি নি লিলাম পেন জংসি বাং আর জুটং ঠিক ঠিক বুঝাম দিতে পুতে না রি চে জং নই পুসামি নানিয়া রি জং জেরা নানিয়া কিং জং এর পুতে লা চক চিদা পাথিমা নি সিথুর পুসে কু পাকিং নাম না হেলাম পুতে তাসু কাসি সাক আপর নাং কক মাটি দি লাসে আনুর কাপ্রে দু ইরি সাং হো দু কিচরা আরি দু পুতে বাং হালাসি না পাকিং দুন পো লাসন সি ক্লেম দাম বম চিরাপ বম লাসন লো
1: মেপিক আনলনি তাংতে পুথনি লি আরজু ঝুলাংনি লা প্রাণায়ামা পুকে কুপি ফানসি কি পুদাম লনি লাই এলি তুম যোগা কে ক্লেম লং
0: প্রাণায়াম প্রায়াম লাবাং কে লতা ল ইসি লাকে কোর্স লং সি পিনিজি প্রাণায়াম মানে এ প্রাণ ইসি দো প্রাণায়াম এ সিঠে কে এন কে ব্যাং হে সিঠে কে এন কি লু লতা ইসি প্রাণ প্রাণায়াম ল লাপেন তুমন কে এন ল সিঠে কে এন ল নুকান পেন কোথন সে নাং জি মা লতা ইসি প্রাণায়াম ল লাপেন ইসি নারী সাধন পুটা দুল নারী সাধন প্রাণায়াম এ ভাস্ত্রিকা প্রাণায়াম লাপেন কে থ্রি স্টেজ প্রাণায়াম জলাসন সি পুপন পম লাবাং কে কোর্স লং সিচি থানাং কক পোলাবাং কে আং দেং দু এ থ্রি স্টেজ সুতামি কোসন সি থ্রি স্টেজ কে দুল কোসন ল লাপেন তুমন কোসন সি এনাং পো চিঠি কোসন সি চি এনাং পো চিলু নাং পো লাবাং কে কোর্স লং সি থান পন পো লাপেন ভাস্ত্রিকা প্রাণায়াম পুসামি কি দু অপোজিশন কোসন ল লাতা হাডাক সি থান পো লাপেন চিঠি কে এন কোসন লং পেন সি এনাং পো কুসন সি এনাং পো লাবাং তাহা ডাক সি থান পো
1: মি পিক আলনি তাংতে ইলিতুম লাসো প্রাণায়ামা কে ক্লেম পেন কে জেথে কে বাং লাপেন কে জেথে গাছিলো লাপেন কে কাপড়ে কাপড়ে গা সন সিতামে কাপাকলাং পন প্রেক যাম লাসে আসি তিন লং পেন সামে আকেরা

0: abgelong lo la si la ilitum ivi apan mate ivi kewang ke dama long ko ana kirab long poni la bang so pranayama ke klempen
1: la ke lahai la pranayam han kuri lup tangte la vi bangke la pusu la sorpin la sofai padam ta du isi nari sedhan la ta nari sedhan pranayam la bangta ivi ko anma kidam nang ji lahai circulation panadi la bang misen po la pen tristis pranayam pusita mi la ta misen la pen bhasrika pusita mi la ta isi ko sona energy di mane fresh u la sona jat la ta
0: yoga ke klem pen litum la kamatha jakong mate ining ke chepa doji afan la pusona bang ake rap ke ko buson
1: la bang e pininang po la son thak thaklo la si la yoga bang e klem bom nang po dhyan mate meditation la hai do nang po la lu tang ti isi ining do po ke klem do ake klem ma son na son he la du u mati di la klem tang tela ining isi do vet po do ket po matha pon vet po klem pon vet vet matha pon vet vet la so kamatha jakong ba do po
0: ilitum kamatha jakong long ake rap the pik la son na ningi ilitum yoga ke klempen kisu ki un e phan ke kopan ingrai ponloni
1: la bang ke kisu ki un e kalang lote ma kisu ki un e jongsi mane du o ban mane ban ulu pulutang te la bang asau england chot ban ulu mane ala kisu jongsi arji ding ulu putang te penang ana kang len tu la charlu tang te klem tun bomba te di asau o akar ja ki kompon bang ki du la pen long li pin pen na prang itum jongsi charli me iti kachi sig mek putang te sia kar jang dulu mati di la ta men men long tong ti ba long lu pu sami la hai klem lu putang te la hai prayam ok hai klem lu putang te asau kisu bang sami kompo lalo dumisen kisu kun e du pusame akar jangdu mane medet kali pusitame kar jangdu imina sitame imina ki meji afan imina ining ke hangdu nang jilata
0: kalang
1: ining ke hangjong sa bi pute bang nang ke toy humret bang la bang ke chokshite ji ni mina jong si ni dumisen nang ji ni mina nang ji pulote ke charli bang ta charli pe mina po charli dun misen nang po ala me teng pen kroi dun nang po la pen ki chu ki du ki thak sitame imina so teng pen kroi lup tangte dumisen po opan misen po
0: me piglani tangte nang lepulo kechu ke dota misenang ji mate chelang nang po di lasi kechu hin bang ke kobson ani elitum achat ason sita me chu un la puma mate yoga ke klema hot ke nang le kopine ok chulong le kopine ake dok ake thua hormu chulong le lapuson sita me doma
1: la bang ke yoga klem bom ahut mane lapulo ok chulong le kechu ke ki thu ke dok hai kechu mi thang thang la ma be kechu yoga klem bom ho charli puste me klem pus chu pus mane chu dat pen klem fit phedat nang po
0: kala
1: ni chu dat pen klem fit phedat nang pa thima ho jom nang ko jong si chu dat pen klem fit dang te anani epok su pe it par la puson ta dokok la thek jimati di la si ho jom dat pen ek der ghonta ba 2 ghonta la son an sang pen ho jom pen si klem nang po la lo kechu bang ke ki thu ke dok tholai ta chu mi thang apine bi la pen ok bang ke la pulo je ok chulong li pu alam bang ke la আবি হে আবি মানে লাসন ল ও কিছু বাঙ্কি চুলং সীতামি হজম দের খুই মাতি হজম দের খুই 22 আওয়ার্স লাসন আনাঙ্ক যে ইসানা ও কিছু নিথমা ফিসি হজম জি পুলোতাংতে ইতুম অকচু দেট পেন ইতুম ক্লেম ফিলুতাংতে হয়তো নানি লাহাই কিচিং দি থা নানি সুপ ইট পা আট নিতক পা অই পা আই পুতি লাতে অক ফানা কি দুনু দুকক জি আসি অকচু পুস্তামি হজম দেট পেন না ফি নিথমা ফিসি হজম জি পর আকু জংসি হজম জং কবি চু ফিট ফিট পুলোতে লাতা সা ও ইমিনাসি অক দুনু জি মাটি দি
0: কাসি
1: আডাক চি বি সি আকিমিক বুলহে আসি নিথম পেন না ফি কিছু লুতাংতে আকু মিসেন পা মেশিন আথিমা এ অকালু মেশিন সাইডে ইতুম চিচিনি নে এ অকালু সনসন কু পুসনসন মেশিন হাইদ উমাতি দিন কেলা তুমি তাকো আনসে যা কং দপা মেশিন হরমু পুসামি কো আনসে উনপো মাতি দি আপর পেন আ বিসি ক্লেম দে পুতি মেশিন হরমু তা হিনো দাগ জি মাতি লাসি ইতুম তা কিছু তা কো আনসে কিছু নেই মা সজুক সি ইতুম তা চুদুন দে লো পুতাংতে এ অকফান মেশিন জি পুসি মাথা লহে
0: মে পিক আলানি তাংতে এলিদম পেনান কে যোগা কে ক্লেম থাক চে থান পনং লাসি যোগা কে ক্লেম বাং কে ক্লোসো পর কে ক্লেম সি কে মিনাই পনি মতে এলিতুম ইনিং হ্যাং লেং পর পেন লে ক্লেম সি দা চক
1: কে ক্লেম পর বাং কে পুদাম পুটা দাপ সি কে মে কে মে আদাপ থুরপুত মেন হে আদাপ থুরপুত পেন লা হাই ক্লেম এ রাজাত এ লুপুতাং তে এঙ্গে বিরথি আজাত আকাম লে ক্লেম দাম সামি ইসিয়া কার জাং দু পুদু মি সেন পো লাল হে আকো লা জং সি মিনা জং সি আপর চে এন উন ইপিন পুরতে লাকে না আজাত আপর সি তামি ক্লেম তা চক সি তামি চুদে পেন বাং ক্লেম ফিট ফিটে নাং পো চুদে পেন ক্লেম ফিট ফিটে নাং পো চুদে পেন আস ও সাং চট হে হো জম চে আন আন বাং সি ইতুম ক্লেম নাং পো আজাত আপর আ চক ই ক্লেম বাং কে
0: তাং তে নি নাং লি কে যোগা কে থেক সের মতে কাচি নি বাং ফিলো লাসি নাং লি কোনানি কে থান দাম লা পসন্ত দো মানি
1: স্কুল লং পুসামি নিলি পেন আন স্কুল লং লং আহে তা দাম লাপেন রং আর লু উসুমার তুম হান তানি পেন আন এন লাপেন আকে থে কে সার তুম হান আনস্তামি নিলি পেন আন এন লি নন কে দাম তাং নন পিনি

0: ji thama le ching thur du ra moring arong supi arata phan pawir klum masilo vilong bia bang thagdun lo tangte itung kopulo kapin chong pom la tangte long kamwara long damra chong nok chehang dam lonang pusi vilong bi thagdun lo bonta bohot ponsi long kamwara hem damlo long kamar ke vilong bi pen harlong bi aphan chong nok apuru along si pabedam toilo ajon bebe etaphi chong guru nok guru alo chong kereng nok kereng atum chingwailo bang harlong bi pen vilong bi ke penap ke itum aphan ron mai along nang en ponpo lasi komat mat si dun poma chong sarpi nok sarpi atung pulum nitum ke ronta dun bomlo maita dun bomlo nitum aphanli neponte ronta haidunji maita haidunji bang chong nok kaching ki alam anta vilong bi pen harlong bi ke arjudun long etlo athi latum ta laso hud amek jangwang velang pu arjun dun long amat amek jang clip lo adab kang thang apor long kamar ki chong nok apuru ing pudam si vilong bi pen harlong bi aphan paklang lo long kamar pulo la chong nok akimi le ponon la hai ki aban lo bonta nitung ki chong sarpi nok sarpi si ponji pura abana chong anok hum pon si hem anat chipang nu thulo latum dam bom dam bom si marli abin along an sang koklo haladag inut sarpi aphan chetong loksi vilong bi harlong bi aphan arjulo mai puatum chong ching tin nok ching tin ra nangtum kiwang konat si kedam poma ron tong kidunjima madinte mai tong kidunjima latum sarpi alam arjulong si thangdun lo ও সুমারলি আতুম নাংতুম লাসন কেমাং মাথাকে চকচিল মো পিয়ঠে কাংটাং লংলে কাংটাং আহুত নাংতুম নাং নং নাংথাং জুনো রংপু লবাংসো আলার চং নক চে ওরা হা মিরিং মুরং আলংলে দুনরা আদাম কাংথুর আসার কাংথুরলে লাংদুন হালাদাক পাংরি পাংদন আরন লাংদুনরা চেথান চেমুম দুনরং আসন্তে মো পিয়ঠে লংলি কংটং আহুৎকে নাংতুমসি নাং নং নাংথাং জুমেজি আদাম কুরু মানন আসার কুরু মানন আফি সারপি আলাম চারজুসি উইলংবি পেন হারলংবি আতুম চং নক চে ও সে মিরিং মুরং আলং দুনলুম হালাদাক হেমফু আতুম পেন মুক্রাং আতুম বং চিন বং ক্রক পেন আমানপেং কাচিপি লাপেন কাচারম কাচার দি আলন কাচিপি ঠেকদুন রংলো হালাদাক আদামাসার কেলাংদুন পাজুৎসি মুসি মুলংকি আরি ডেংপেন বংচিন আচিলি ওয়ানসি বাংহিনী হেম চেবাংলো তোয়ার বাং বম সি এবেং আন সাংকগলো কেসাং আহত লাতুম বাংহিনী চিংবাইলো বিলংবি আসো আকলেংকে আলো সুসু লাপেন হারলং বি আসোকে পিনসুসু লাসে মো থেডিং লুটে লাতুমকে ছেপা দনরা মোরিং আরং সপি আসর আসন লাতুম তা আদাম আসার ইংথুরপো লাভিলং বি পেন হারলং বি আতুম কাছিং ওয়াই আতেং পেন ওসোমার আতুম থেডিং সি হেমফু আতুম কাপেন চং আতেং সি আদাম আসার ইংথুর সি বংচিন পেন বংক্রক পেন চাডম চারদিল লাহাই কচাডম কচাডি আলাম কাদু কবি আরার তুমতা আনিং কংসাম আনিং কারং চেথান ফ্রুলো হালাবাং সোপেন্সি কার্বি আখাই আংবং পাংরি পাংডন আরন পাদো বমলো
1: লাপানপর নাংলি তুম রাখি তেরাং পি কেথান কার্বি জুতাং আলং পাংরি পাংডনপথা লামজের আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু সোয়ার লো আছে আংটং আজাই মেঘ আং ডেঙ্গলং প্যান কেরট কপার জুকে লাপুয়ানসি কাংটনিক।

কর্ণম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরতার যুদ্ধ বীরতার পড়িয়া বাংলি মরণ সিং রংফার অরুণাচল প্রদেশ আকিমি কেসেং কেজি পানো ডিস্ট্রিক্ট আলং নিপকো প্রজেক্ট কলোনিয়া লং পাটুমি দিক পেন আর ওয়ে কে জাঙা জ ফেরি মেমে লাং থেল নিপকো পেন কে ঠান কে পাচিনি কে লাং কে থেয়া জক নিপকো কলোনিয়া রায় লং কে দো ইসি আকিমি কি কিম ওয়াল মাতে আর পং ইংরাইলো লাপেন মেন মেন লাং কে থেয়া জক অংডুং খি দাঁত নহকল লাং কিলিয়া যা কং কে থেয়া জক কেডো কোয়াটার হেম নহকল বাংস আলাং আলাম লাংসি আসাম গভর্নমেন্ট হাওয়ার আলং হাই এলার্ট পাডলো এডমিনিস্ট্রেশন হাওয়ার হলো পেনাং আন ডিস্ট্রিক্ট আলং লাং কেথে জি আং রিং কেডো আলাম পাকলাংলো বটর বোকান কে থান কে পাচিনিয়া হিন পেন লাম থেকে পাকলাং কে নন মালম অরুণাচল প্রদেশ জায়ালি হাওয়ার আলং মিলিমিটার থ্রক্সি ক্যাব রাহিনীরা টকবর নেরকেপ আর ওয়ে জাংলো বাংস হাওয়ার আলং পাতুমিয়া ডাব কেজাং আর ওয়ে আজক রঙানদী হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইসি গেট মাতে আংহাব ইংপুল বাংসপেন ধেমাজি লক্ষিমপুর বিশ্বনাথ লাপেনতে শোণিতপুর ডিস্ট্রিক্ট আলং লাং কিথিজি আংরিং দো পু থান পাচিনি ল বাংসলাং ধুবুরিয়ান তা কিলিজি আংরিং দো পু থান পাচিনি পনল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেনকে থানকে পাচিনি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেংকে বাং লাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারু প্লিরা ক্রিসিরা টকবর ফো কিলোহার্স লং ফারু ট্রক সিরা ইংকরা সিরকেপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা এসিরা টকবর ট্রক মেগাহার্স

0: আমাৰ এই ঘণ্টাৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডেঙাবাং লাগে মিডিয়ং রেগুলং মিটার্স ফারুপ্লিরা ক্রেসি রাত নম্বর ফো কিলোহার সলং ফারু ট্রক সিরাইং করা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসিরা টবর ট্রক মেগাহার ডনমারিয়া ডুন্থু ক্লিম সোমারাং ডেং পিনি ক্লিম সোমারাং ডেং এলং তমু কেথান আরজি লং পো আতমু মেন কে তর টেরন লাং নি কেপলাং আতমু বাংসো তমু কেটক রোহিণী টেরন পি লাপেনটে কে পড়হি লাকে জনি শ্রংফার তটাংটে ক্লিম সোমা রং ডেং আলং তমু কে থান আরজিক সেনা
2: অসমারা তুম পিনি নেনাং তুমা ফান ইসিয়া তুমো নাং থান পদে আতমো মেন কে তেরন লাংনে কেপ্লাং আতমো তাং কার্বি লং পিয়া রয় আকুং মুকা সং পু ইয়াং লং দোলতাং হদে লাবাং সং লং আলং চেক নানারং ইরং কে থে থেক তিক দোতাং হালবাং সোয়া চেক নানারং আলং প্লাক বুক পিললো আতার চেরয়লো আতার চেরয় তাং এ পেন প্লাক বুক পি আবাং কে পাতি পাং চেংলো তাং পাতি বম পেন প্লাকভুক পিয়াতি পুম সুরি ইসিরা ই পুম দকল প্লাকভুক আলু আবাং পুল লাপু আন আকে অঙ্কে কপুলমা কাপাং রেং অনপ লাসুরি ইসি পেদোভেদল না ই পুম আবাং কে কার্বি লাং পি আরয়ালং জগদাম চকনা কাছি পুয়াতেং পেন চেক্রয় সি প্লাকভুক পিয়াতি ই পুমাবাংকে লাংরয় আলং ওয়ারদাম চকল হালাবাং সুত লাংজাং সার পিয়াতুম লাংরয় আকুং কেওয়াং আমাত ঠেকদুন লং লক সি লাতুম চিপুল বা পিচিংা তিলমা আপিয়াবে আপুয়াবে লানা বাঙাবে লাহনা বাঙাবে লোমা দা ইতুমলে পন্দেদ্রা লানা দামলো নাং পুরা লাংজাং সার পিয়াতুম লাবাং সো আপলাগু পি আতি গু পনভেদ আর বাক পনভেদ সি হা লাঙা ক্লং আহেমারিদ আলং চেপনলো তাং হদে নাঙার জুদুন পামে কানন লাপু হেলো দে আতুমো কেহ প্লাগু পি আতি চার উম বম ল লাংজাং সার পিয়াতুমতা বুয়েদ আর বাক ভেদ সি লাবাং সো আপলাকভুক পি আতি লানা বমল আজো নাং চক আনি নাং চক আনকে প্লাকভুক পিতা আসো ফিল লাংজাং সার পিয়াতুম কেলানা আবতি আরলো পেনকে ইনুত আপিনসো আওসো নাং চেকলাংল তাং হদে লাবাং সো আউসো আফান লাংজাং সার পিয়াতুম সি নিঙারং পেন লানা লাহন সি পাথে পাদিংল আউসোতা লাংজাং সার পিয়াতুম আফান সি পেয় পো হাংল আর্তা দাম বম পেন আউসো নিংকান ক্যাপ প্লেংল আর্নি সি লাবাং সো আউসো লাংজাং সার পিয়াফান পুল পেয় নেতা পেঠে লাং ইংতুং অং নে পন্থা লাংজাং সার পি থাকল মায় পো নাং ফান পিনি নে আহক আলাম নাং থান এপ নাংকে পিয়ঠে আসু বাং নাংকিটি নাংকে ওয়ারসি নে নাংকি হুমদুনসি নাংকে পাথে আপদ পিয়ঠে লে নাং চেলাং দামসেতা মো পিয়ঠে মুনি দাতু নাং থেকদুন লং লকতে নেতুমাসন নাংকে মেন মেন চেপা থেকলংলে দেট থেক থে দেট জিকে পিঠে মুনি রাতুম নাং থেক লং লগরা নাং পন্দেট লোতাংতে মো বাং নাং চেনেক পোনে নাং হলো পোনে মা তাংতে নাংকে পাথি লট পোনে আপদ নাং মোয়াফি আনকে নাং তা নিতুমাসন আজাবতা নাং থেক দুনপো সেতা লাবাং সো আউসো ক্রয় ক্রেপিং পেন আজব লাংজাং সার পি

asai jok jesi labang suau suapan langathak wan linsi pirthe nang paklang lotang hode nawa judun paktano labang suau su pirthe theglong lokpen aning arong piglo lapen langjang sarpia phan pulo mai pai itum langar lo ke do leta ladak pirthe dome muji pirthe athar tangte theng pido theng phrang do tomon do tipri do anta kalilang munit munor teke ingar thijok phagleng musit muso wotek woso ajata dope apot pirthe athar ason thot ke domeji ke nohok tavelo itum ta pirthe le dolo nang pe langar lo dam bom nang nilo langjang sarpi thak dun lo mai po kedo ke domelo seta hako pen songsare cho ahai dokok pena jok nitum ke munit munora long ke do dun un e lasi nitum ke puthimia thake nang do dun long lelo seta tone nang phan arnam pen isya hirjume nang hang pipo nang jong si paba so kali puna so kali dhoram pena so si karbi karbak ang bong khe chan nang ji me chan nang ji pule nang phang pir the nang ke toy bi nong tang pe mo nang ani si le ani si ke pir the che bang thulong ji lang jang sar pia bang la son than tang sam jin than si ao so ta koi lo lapen labang soani ke latum puthot langar lo chedam thulo seta labang soao so non ke arni wangta ani si iphong lang thak wang si pirthe nang lang bom lo ningkan dam bom pen non labang soao so ningkan in koi pleng tang lo ke me thektik ke chok thektik inut ari somar lo non ke karbilang piaroy akung kedo mukasong anglong apamalong krohabe pu inut amunit arong kacukimdo arong thepi doning koi thom kep armdo labangso akrohabe asupi inut veddo amenta rengsibon pusipu nangarjudun pametu deho osomaratu আনিসি রেংসি বনা নিং মাথালো পিনিকে নে কার্বি লাং পি আরয় লাং চিং লুদামচি আনিংকা মাথা পেন আতেংসি লাং বং কেলক ইপুম ইং কেপন দংসি লাং রয়লং দামলো তাং হদে পে রি চে সেলেসি লাং চিং লুপো পুরা লাং সুন দামলো হালাবাং সহুত লাং জাং সার পি কেলা না আউ সু পোতা পিঠে নাং কেলাঙা ফান লাং রয়া থাক বাংলো তাঙ মুনিদা ফান থেকলং লে পিং প্যান লাং আপৎসি লাবাং সু সু পোকে রেংসি বনা ফান লাং আরেদ ল রেংসি বনকে মুনিদ হিজান চে থেক লর আর আনাত ফেরে রে পিং প্যানসি হাংলো কোমাচিং মুনিদ মা নি দুংবাং ইকতামি হি ই কালি আনাম কালি নেলিতা মুনিদ আসু নেলিমেন কে রেংসি বন ক্রোপি নাংলি কে পরাসাং হোমা চেথানিক থা হালাবাং সো আও সোপো চেথাক দুন লো নেলি কে পেঠে আসো কালি নেলি প্যায় কে লাংজাং সারপি লাংার লোসি নেলি তুমকে কেডো পেঠে কে লাংকাং তুং লক সি নেলি কে কায়তা ওয়াং বম সেতা মুনি রাসো কে থেক লং কে পিনি আনি নাংলি ফান দেত লাং নিং সাম পিক নিং রং পিক লো সেতা কপু লমা নেলি নাংলি দুং কে বাঞ্চি নেলি কে নে পেয়াবে নে রিয়াবে রেংসি বন থাক দুন লো ত পিনি কে ওয়াং ইক নাং নেলো মিলিতা হেম চেদাম থুপ পেনাপ আর্নি নন পু আপলে চেতং থু ইকলো না নেলি নাংলি ফান পেরি নাংলি ওয়ান পিপো রেংসি বন তাংতে হেম চেলে রক পেন হন কে জেং পাং চেং দামলো তাং

0: আরুন্ঠু খয়া সিং তেরন পেন কিলুন আলুনকে নিশো পেং জিরি ওয়ানসান আর জুক সেনা লুনবারি মাং বেঙ্গালং আলাংলি পেন কিলুন লবাং সলুন
1: আই সেং পিলে তরা দেহু ক্লাং সেং পিলে নং নে ইং তিং সাং তি আই সেং পিলে নং নে ইং তিং সাং হাই মাহুসি তরা দি নাং রাম ইরো জং তা নং রেন পো নাং ক্লাং সিং পিলে তরা দি নাং রাম সিং পিলে নং নে থে আং দাং তি আই সিং পিলে নং নে থে আং দাং লুন সি নে তা মোহর শুক্লার দাং ইসু সু দো রিং দগ রিং জাম আই সু সু দো রিং দগ রিং জাম আই রু জং তা নং রেন পো কাং তাং তং তং কে বীর বি লো না নাম না নং কে সু কুন চি থাং জাম তাং হো পেং জি রি ওয়ান সান তি ই নি সো পেং জি ম্যাট খা দুরু হাইরা নাম লে সংসার চিং ওয়াই হুর আই চিরি লি তা এ দাম নাং রং পুর আং দেং ন নাং লে রং হাম পুর আই রানাম বাঙা থান থান চি বুর রানাম লে সংসার চিং ওয়াই হুর চিরি লি তা এ দাম নাং রং পুর হাই রং পুর লে আচিরি চান্ডুর আই সু সু লে চার চুং চার চাকুর তি আই নি হাং প্যান তা বাং উরুলি নাং থুর উরুলি কি যা পা চিং দুর উরুলি নিং জাপ উন এ চিং থুর আই উরুলি বাং নি হাং থ চিং দুর উরুলি নি হাং থ চিং দুর ই রং পুরলি আচিরি চান্ডুর সু সু চার চুং চার চাকথু তাং হো পেং জি ম্যাট খা দুরুতি ই নি সো লাংরি নন হয় দয় হাই লুন সে নাং তা জাগবে চিলো মালং পি আথয়

0: রয় জয় জয় প্লাদাম কে লাং তারা আথয় আইলুম সে নাং তা আথয় দম দাম জয় রূফা বাং নাং তিন কি থয় কি থয় নাং তা কালি আ কি হয় আইলুন সে নাং দম জয় সি কি থয় লুন সে নাং থুর প্লুরা কি হয় তাং হো লাং রি নন হয় দয় তি ই লাং রি নন সেং লং হাই লুন সে নে মাল লং কারালু থেন ফেন থন চি লুন সে নে মাল লং কারালু থেন ফেন থন আই বাদ ক্রাক লু নে তা মাল লং পি আং সং আয় বাদ ক্রাক নে মা লং পি আং সং চি চার দাম কে নে তা মুলাত কুর চি রং ই লুন সে নে তা থই পি আহিন পাং নো রং চি চার দাম কু বাই আতু কং আয় চি রং পো চি রং তাং বোলন দু অং ই না ফান্তা কালেং না কাম নন বাং পো নেতা মুলাত কুরু চিরং চিরং পো চিরং চিরং তাং বলন দু অং ই তাং হো লাংরি নন সেং লং তি ই নি স্বরূপ খাদন সেং লং হালুন সে নাং সিয়া বি নং আই সিম থি নাং ক্রম নাং জম ই নাং লে সু চিং লু দুন নন নাং লে সু চিং লু দুন নন সু চিং নাং লেং ফি নাং চি
1: ধনমরলিয়া পরচক সি পিনি কার্বি আং ডেংটা পানসিং তনি কলো পেনাবলে পুঠো চেটং থুইগলো না ডোমে থাকমে কুরবাং থু

লপন আপন আংলিতুম ডিমাসা লুনবারিম আংডেঙালং সরমিতা বড়ো কিলুনালুন আর্জুলং ইতাংল ডিমাসা লুনবারিম আংডেংকে লপানসি কংটনিকল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু দামথুইগল নাং লাকে বড়ো লুনবারিম আংডেং লাবাংসু আংডেঙালং কে চিংসিয়ালুন আর্জুইকা প্রফুল্ল ব্রহ্ম লাপেন আরিয়ে সংহতম কিলুনালুন

0: লাপানা পোয়ানা লিতুম বড় লুনবারিম আংডেংলং আসনসন বড় লুনবারিম আর্জলং ইতাংল বড় লুনবারিম আংডেংকে লাপানসি কাংতানিল লাকে আকাশবাণী ডিফু আদন্থু আংডেংনা লিতুম মলাম সপর ফিলতে আর্জু থেক লংপ
1: মন কি বাত হন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষোঁ কে কুছ কিসে কাহানি কুছ সফলতাওঁ কি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো শুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যায় ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 26 জুন তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায় या फिर 1922 पर भी कॉल कर सकते हैं नमो ऐप या माई गॉव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भेज सकते हैं तो याद रखें रविवार 28 जून सुबह 11 बजे मन की बात
0: लके आकाशवाणी दीपू नॉन स्टूडियो गुरिया पर আনি কাসাম পরফাই পরা মিনিটকে থমপ্লাই যে ডক ডকল আসে আদন্থু আংডেং দামিল নাংলাকে রংরব আজাই মেঘ আংডেং রংরব আজাই মেঘ আংডেং আলং পিজো কপাং রেং লবাং সপুথাক থেংপ্লং রং পি লপেন হুট

0: हरबामन रंगपी अतमंग बंगछो चिपुट आरजेक्सना
1: आकाशवाणी दिफु कारजुआरा दो अनाफान अप्रांसी कर्डम बजर इग्लो पिनी निले तुमला दाक पिजो के पंगरेंग पुथाक लामथे चेहु चेपुट पंजी अफान पुरा लबांगसो असाई के क्लेम बांग फु अफान चोफापन इग्लो लापेन काचो फापन न तेंसी अलांग लिसी तामे नेले तुम स्टूडियो अथेंग नो नाइ नीतांगलो लसी अप्रांसी नांगली फान नेले तुम आकाशवाणी दिफु हेन पेन सुरी सुरी कर्डम बजर इग्लो कार्डम
2: कार्डम
1: केचेंसी लामथे नेले नांगली फान आरजु इग्ला नांगली लबांगसो असाई के क्लेम কমেন্টু লাপেন কোসন বেন সিকে পাংচাং ইগলো
2: কার্ডম দিফু আকাশবাণী পেন নিলি ফান আলে তুম কাছ ফাটেং পেন নিলি স্তামে না চি টং লং অপ নিলি কো পাইল বসি নিলি চেমা থাল আহক ল নাং রি নাকার জুয়া টেং পেন নিলি ইসি ইসি উন আন পেন চে থান পন ল না লাকে নিলি পিজো কো পাং রেং চেং লাকে 2021 পেন সি পাং রেং পন ল কোভিড 19 পেন কে দো কো কা জয় নে 2000 আন ইন কান থাং দা চকলেম চ দাম উন এডেট আ জয় নে পেন সি মাথালো ইসিবা কে ক্লেম নংজি পুসি কোভিড যুদ্ধ পেন নিলি 2021 আন ইনকান পেন পিজো কে পাংরেং ফান নিলি চিসিক পন্তাং লো লসি পিজো কে পাংরেং অলং নিলি কে চেং সি কে বক্স হিনি পেন সি নিলি পাং চেং পন লা পুসন লো লা পেন ট্রেনিং কে এন দুন কে লা কে আর এ আর এস ডিফু এগ্রিকালচার আতুম নং সি নিলি এন পন লো ইউনিভার্সিটি লাদাখ বিরলা আদুং হেত নল সি আদিম কে নিলি ট্রেনিং এন দুন আদাক সপ্তাহ ইসি আফারমান আন ট্রেনিং এন্ডুন লি পিজোকে পাংরেং কে চেং ই কে নিলি হালা সুত পেন সি পাং চেং পন্টাং লাপেন কে পিজো কে পাংরেং মাতে পিজো পাংরেং জি পুরো ইতুম কাছি নিং জি সামে কেনাং শব্দ মানে হিস্ট্রি দি কমাত সি কে পাংরেং পাপ্রাং লাপেন কমাত কনাত পেন সি কে পাংরেং লং মা জল পুসন এই তুম পিজো কে লাকে মনিত পেন কাইকে মাত চেরাপ প্লাং লাপেন পিরথে ওয়ারমন লং কচেরাপ প্লাং হরমু পিনা লাগে ইতুম পিজো জংসি আভেলো পুলোদাংতে ইতুম মুনিত স্তামে কেরেং আকিসুং লাপুসন দো কোকজি লাসি পিজো কে পাংরেং কে নিংকান সুরি ফারো প্লি পেন আবাদ আন পেন স্তামে পিরথে দো পাংরেং বং বাং বম লো মুনিত তুম হালাসো হুটকে টিবু গলং পেনে আবলং লাপুসন স্তামে মডার্ন দি নন কে বাং মি মডার্ন বি কিপিং কে ইলুতুম 1951 আন ইংকান পেন এল এল ল্যান্ডস্ট্রট পুসি ডিসকোভার লো হালাসোট পেনসি নাং পাংচেং লো মানে আপ্রাং গে এলি তুম হাবিট লং সি লং লাপেন হাবিট লং লং টা মানে পা ঘর আর লং সি দো কুমানে আ হেম আ লং লাপ সোন সি নাং দো বম রাং বম সে তামে ইতুম 1951 আন ইংকান পেন কে এল এল ল্যান্ডস্ট্রট আবাং সি ডিসকোভার লো লাকে আলাংলি ফান কে ফাদার অফ মডার্ন বি কিপিং পুসি হক টা হক পন লো লাপুসন লো লাপেন কে ইতুম ইন্ডিয়া লং সি তামে আলাংলি এ এস আটওয়ার পু আমনিত আবাং ফু আলাংলি কে এন্টোমোলজি মানে পাঞ্জাব এগ্রিকালচার লং সাই ক্লেম বাং ফু মানে সাইন্টিস্ট আলাংলি সিতামে লুধিয়ানা ইউনিভার্সিটি লং পেনসি চার ডি সি আলাংলি সিতামে 1962 আনিং কান পেন কে ইন্ডিয়া লং কে এপি মেলিফেরা পু আপিও পাংরেং পন পাংচেং পন লো আমার সি আলাংলি ফানসামে ইন্ডিয়া লং কে ফাদার অফ ইন্ডিয়ান বি কিপিং পুসি হক পন লো লাপেন কে তুম পাংরেং বম ওয়াং বম সি নন আন ইলিতুম পেজো পেজো পেন কে ইলিতুম আ ডিস্ট্রিক্ট অলং ইলিতুম আ স্টেট অলং সামে নাং লে ল নন কার বিয়াং লং লং টা নাং লে সি নেলি সি তামে পিও কে পাংরেং হালা তুমান থেক দুন লং সি বা তোমো আর জু লং সি নিলি তা ইনিং আর পিক লো আমার সি নন বাং কে ইলি তুমা ডিস্ট্রিক্ট অলং তে ডিফু টে বক হেট লং সামে নিলি তা ক্লেম পন লং লো লাকে ইসি হিস্ট্রি আলাম লো
3: পিজু সন কো আন্দো ইগল লাপেন কলো বাং কে পাংরেং বাং সি কেমে ইকব
2: আহক লাম ল লাকে ইলি তুম পিজো পাংরেং জিপুতে আসন আমুং মানে টাইপ অফ বি মানতে কুপিয়া স্পেসিস লাবাং চিনি কেন সট লাসি ইলি তুমালং সন নি বিজো কে দো এ সন গা লাঙ্গে দো পিজো ল লাপেন এ সন মাঙ্গা আলাং কা বিয়ে পিজো ল আলাং কে দো আ পিজো আং বং সিতামে ইলি তুমালং সন ফো আন পিজো দো সন ফো আং বং পেন কে পাংরেং মে কে পাংরেং নো লাস্টামে নন ইলি তুম চিথান পনো না নম্বর সি লাকে রক বি লাফান কে এ পি দর্শতা পশি পুলো লাকে আর লং অলং সি হা ইংলং অকাং তুই অকাং তুই লং 750 ফিট আম্পার লা বরফ জো মাতে হালা আর লং থে পো জো হেডি ইংলং কাং তুই লং সিন্ধুজি লাবাং কে রক বি পুসি পুদাম ল লাপেন হিনি এবাং কে ইন্ডিয়ান বি লাকে এ পি সরনা ইন্ডিকা লাবাং কে নন নেলি পাংরেং বম পি জোলো লাপেন ইন্ডিয়া লং সুটিবুল পি জোলো লাকে কে পাংরেং মে নাই পি জোলো ইন্ডিয়া লং কে লাপেন কে হিনি

0: ये बांके लिटिल बी पुदुजी पिजो सो माने बी हेक अ पिजो लाके एपी फ्लोरिया पुसिपुलो लापेन के दो थुलांग इसिया बांके द यूरोपियन ऑफ इटालियन बी पु एपी मेलिफेरा ला बांके कप्रेक अडेट अलोंग सी के पंगरेंग रेंग बोंस तामे नॉन इंडिया लोंग ता एपी मेलिफेरा तामे पंगरेंग पोनलो ला बांके अलांग ता लोंग ओंग मुचोत लापेन के अ पिजो ता थेरोय Lapenke isi dolang labangke stingless bee sipulo labangke scientific name pulotangte Tetragomula eripidinis pu labangke joram jovur pu he son man sipulo la achu anchoji kang tip lage nang check che pere da nang ne lapen hala indian bee mopen he episerana ta hadi lata nang check we anem dolobute nang check masi nang check chelo jo la si non ni ligi pangreng bom ta episerana si pangreng bom lo non anke ni li ke pangreng ke 15 herbs mane box di 15 box an dolo la si son pho pi jo itumlong dolo la son phong bong pen son ni bang pangreng me lo stingless bee la pen hala indian bee episerana la pangreng me hala son thom abang ke pangreng no rock bee tong ho ke pangreng sungkrung la pu son lo la pen ke do thulang hala alanga ve pijo he non itum long le jisome et tang ha teke maharjong tang ha juleng tang ha pula hai do hala hai bang ke pangreng on elang non mat ke la so pot modern long di ke pangreng thek pon long le la la lo pijo a type bang ke mande pijo a son bang ke
1: pijo ka pangreng ji phan adang ko an bak the ik nang po
0: pijo ka pangreng ji phan ke itum langdam lo pulong te adang কে নি লীলা আন চিরি ফ চিরি ট্রক পুলা পছন কি নন মাতকে থেকাম লং লেলাং স্তামে আডাং কন নাংজিমা পুগেডি চেয়ার সোনা থলা বক্স মানে বি হেপস পুসি পুল বা বি বক্স লাকে ফুটনি বা ফুডিসি লান লে আডাং ডোনা চক লা পেন ইসিয়া বাঙ্গে লা পছন ল আডাং থে নাংজি পুলো তাংতে হলা আডাইট মখা আলাং তুম কি চুয়া আন হেডি মির পুনন থেং পি থেং প্রাং পুনন আদুং জং সি দো পিক পুলোতে labang adang the upstame tum pangreng unji sitame non mangke la pijo hom bidorvet ke lake phut isisi bagloji la penke la so dak pache helo nangji ke lake mitarisi anote a box ako ak preka box tam bi ponong la si tum langdam lo pangte adang pulute lake ning hang an adang ta bunai un an jong si long thai do kacho pana thai do alang tum phan pulotang te he nectar pollen ka collect ji than হক পেটালাম মাংগে লসন ল বাং হানজাং টিকি তুম লংকে ইলি তুম আচিরি দো পিক পিক পট হানজাং জংসি চিরি ফ পুলতে জংসি ইলি কে কোয়ান চিরি সি বাকে পিজুত হল ডাক টিকি দুন মেলো আ বক্স বি দুন মেলো তামে আ হক পেট কিনাং বেগ জি কে ফুট নি বা ফুটি সি আন তামে ইলি তুম পিজো গ পাং রং ফান কে আ লং লে বা ডিম কে লা পুহান তা চ
1: হেম টিকুপ লং পুসি তামে পাং রং ইগ মে লা পুসান
0: আ হক ল লাগে নি লিগে নন মাতা হেম টিকুপ মানে হেমবেরি লং হে আ সবসো মির ডো লা পেন লিসু ডো থারভে ডো লা হাই হুই মাসি নন হেমবেরি লং তা বক্স কে থ মান গে নি লি পাং রং পন মম ল হলা কাপড়ে কান মাঙ্গে হা রাবার আ জো হেদি রাবার ফার্ম আ জো হা ডাকসি পা পাং রং দা কাসি আ হক পেট পেন লাং দাম ল পুরং তে ফুটনি বা মিটার সি আ ডাক চপে হেলো নাং প আন কে পাং রং মিলো
1: তাতে লবং সো পিজো আলং কপাং জি ফান কপি নি লপু আআন পসন কি পিনাং জি তো ইগমা
0: আ হক ল লকে নালি নং কার জুমি পিগালাম ল পিজো কপাং রেং পুনন বা কপরে কপরে কপাং রেং পুলো ইতি আআন ইলি মুনিত মতা আন কিনাং কক দি গিরেং জি
1: কলাং ল
0: লসন সি পিজো তুম তামে আআন আলং তুম নাং কক লবং কে নেক্টার পুলো মিরা পুগলং বেনসি লং পন পো লাপেন পোলেন লতা মিরা পু বা কাপড়ে কাপড়ে লং পেন্সিল লং পন পো নেকটার বাঙ্গে আলাং পুলো লাসি আন কে আলাং তুমকে লাসন হাবিত লং পেন কালেক দাম পো ঠেং পিয়া রং লং পেন কালেক পো মিরং জক লং পেন কালেক পো রবার গ্যাং জক লং পেন সি কালেক ল লাপেন কে মিরাপু ফিনু আলাং ডুং অলং লাসন হেলো আলাং তুম আন কে মানে নেচারেল ফুড লো লাবাঙ্গে সিতামে নন মাঙ্গে তুমকে কমার্শিয়াল কুরিজি ফান বা আর্টিফিশিয়াল ডাইট বাং পিদু নাং পো লাকে আন গে তুম সিনিয়া লাং পিনাং পো গ্রিন গ্রাম লাং পিনাং পো সয়াবিন লাহাই হুই হেডি লা কই নি পো আলাং সি আলা আহম আদুং অলং ইলি তুম লসন বাকেট পেন পুনন বান তে টেমা পেন পুনন হারলুং পেন পুনন বিদাম কক নাং পো লা পেন কে আলাং তুম চসক ঠিক ঠিক দেজি মতি দি হারলুং লং পুতে হে লা সি থেং পিয়া চেট হে হলা সন বিদুন কক নাং পো হলা আলাং দেন লং কেলা তুম মোজাং চক পুস্তা

0: mela so teng piro nang chirip nang char lutu po anke nang jar thu po lalo la sia an ke monita nang kong jipot ba jontu jonomata nang ko ipot pijo tum sitame an ke isi ke natural pen ke long an dolo la ke mir teng pi teng prang pen long po la pen artificial diet mane itum an thon nang po bisi koi ke la ke commercial atum he la sonsi ki claim pon pipot ma lang tum tame box bang ong mu na an mang chu thai vedet pute penang an tum ke kan chu diti la si isi lang nam lo pute unsuccessful beekeepers ke hedi la puson no ba chunchi da titi ke an palong pitak the pa jolo a hom ke comfort po a hom ke do dim ke alang tum tame sabso ke chu a hor mu long tik ke do tik the ji ma didi
1: kalang
0: la la la si teng pi teng prang e onang po kalate mir bari bi thung long e onang po kali pute itum a an ma commercial a phan ba artificial diet pinang kok po
2: tangte la pijo hom ka salami phan ko pi pi ason lak ke nang ik po ke
0: pijo hom ke lake ilitum aprang prang ke pijo ame thang mang po nani almari long dokok nani pa ghor long apole long dokok jola pusondi ta minon mang modern open itum lake je than pon ll landstrot ateng pen wang lo lake wooden box mate wooden haps hap pusipulo pijo ame pon hedi lake thing pi pen si bonai pon lo thing pi pen bonai lo lake drone আলু কে দো দিম দো লাপেন কে আলাং কে পিয়ে দিম দো চাম্বার হ্যাঁ হানি চাম্বার পুডো লাপেন কে ড্রোন লাপেন কুইন চাম্বার পুডো হ্যাঁ আহম আগে ঠেং পি পেন্সি বনাই পঞ্জি আঠা কাবাংকে লাগে আলাং দেপ সি দোপো লাপাংকে লাপেন কে বেড়া বাংকে লাগে কুইন দোপো লাপেন কে ড্রোন দোপো লাসি আকৈলি নন চিঠান পন্থ দেন পিজো বাংকে সন্থম ইতুম ঠেক পন লং জি এস ন বাংকে ওয়াকার্স বি বোলো ওয়াকার্স বি কে লাগে আন কি দাম লক তুম নো লাপেন কে কুইন বি বুঝি রেচোপি লাকে মেন ল আটি কে পাতি এবং লাগে রেচোপি কে লাপেন ইসি এবং কে লাগে ড্রোন আলু আঠে আলু দা দোনিং জি আলু আবে পুতা আপি কুইন ফান আনিং পচে হা আনিং পচে ডক নাং কং জি পট আটি পা দোনাং কো ই পট লাসি ড্রোন পসিবল লাপান কে লাসি লাতুম আকাম হেদি ডিফারেন্ট ডিফারেন্ট চপে গ্র্যাব দো ওয়ার্কার্স বি তুম কে লাগে আন রিদাম পো লাপেন কে ওয়ার্কার্স তুমান কে হালা গেট লং পাতন হেডি লা সিকিউরিটি হে তুম দা দোলা আহোম কিলদুত আথেং নো লং হেডি টন সেগি লা তুম মানে এনিমি ওয়াং লো পলতাং তে অ্যাটাক দন জি নলসন মনিট কি মি জং সি আহোম অডাম লো তে দি লা তুম সি অ্যাটাক দন পো লাপেন কে হালা তেকে মহার জং তহ জোলেং তহ কপরে কপরে কা তুম হেডি লা সব পি ভানা অ্যাটাক জি পতে হাত তুম সি চে দানন পো গেট লং সে দোলো লা তুম কে লাপেন কে লা সোয়ার লো আবাং কে কুইন বি দো পো লাপেন কে ড্রোন দোপো লাপেন আঠা চাম্বার বাংকে হানি চাম্বার লং বাংকে লাকে ওয়াকার্স বি তুমি আন রিদাম পো নেকটার বান পো হুদাক আলাং লং বিদম পো লাপেন পোলেন বাং পোলা সো লং বি পো জল পোসন আসি দুইটা স্টোরেজ দল তুম লংকে ফার্স্ট স্টোরেজ মানে গ্রাউন্ড স্টোরেজ পুনাং কক বহে লাকে কুইন পেন আলু দোপো লাপেন আং সং বাংকে ফার্স্ট ফ্লোর বাংকে আলা হানি চাম্বার কে লাকে আলাং তেল ওয়াকার্স বি তুমি পি পো
2: লা আহোম বাঙ্গে তাংতে মেথাং সে হেম চেসেমার ইক লোমা মানতে বজার কে নাম বা নানে লা পুসন দা কে লং আবার সাইড
0: নিলি বাঙ্গে হেম বাঙ্গে নন মা ট্রাই ট্রালাং আতে নিলি দা 2001 বেন সি পাং চেং লাং আপট মানে মেথাং বেন কে চবনাই টেক টেট আতে লাকে কার্পেন্টার আকে নাং দুক তামে লাকে কে লং জয় ও বাজার লং কে লং লেদে জি স্তামে কো মানে আ বিকিপার্স আ ফার্ম বিকিপিং ফার্ম কে ক্লেম তুম দো জরহাট দো গোলাঘাট দো লা পুসন সি নগাঁও দো কপরে কপরে কে দিম লং মেনসি অর্ডার সি লা সো বি আ বক্স বাঙ্গে বানাং পো বজার লং মাত কে এভেলেবল কালি দা তা হেলা লং মাত কে স্তামে কন্টাক্ট হ্যাঁডি লা লিং লাইন ডিপার্টমেন্ট পেন চি কন্টাক্ট এ লা সো নং মেনসি লং পন
2: আপি আলো বা ড্রোন সি দামে কোসন ল পাং থেক ইক পোকে
0: কে পাং থেক নাই ইয়া বাঙ্গে লা পুসন হেলো ওয়ার্কার্স বি এ তুম কে পি চেপ জি
1: কলা
0: লা পেন কে ড্রোন আলো তোমাকে হে হয় পো লাপেন ইক লুঞ্জি লা তোমাকে পি হেডি আফু না তা লাপু আমি না তু তা হ্যাঁ ইক লুঞ্জি লাপেন তুমকে নাং চেক নাং চেক চে আলো তোমাকে লাপেন কে কুইন বি বাংকে আসাব সো থে হয় পো আর্মি তা ডিং লেন জি মানে লা তুমবেন কাছে প্রেক দো লাসি পাং থেক জয় কে জংসি আকি মি তুম মেন মেন আকি মি পাং থেক থেক তো তাহে লাং মেনে সিতামে ক্লেম বেড়া তুমানকে লা এ কুইন বি দা হলা কে লা বলা পছন্দ কে চিনি আঠে আসু হয় জি ওয়াকার্স বি কে ড্রোন বাংকে আসাব সো থে হয় পো লাপেন কে কুইন বি বাংকে থে টান পো লাপেন আমি আসাব সো হেডি ইংল্যান হয় হয় দুজি
2: এহম লং আপি আপি জো জন কো আন বাক পা দন দন ইগনা পো
0: লা মডার্ন সাইন্টিফিক

0: pen kipang reng bala modern technology mane la sab modern non adobom hai ladake 10,000 pen 12,000 an a b do un ako jong si a honi bi bang pa onglang polote la ako athak storage di ako ang song ta pa ong dun
1: simar
0: dun melo sitame jon suri kepen jon suri krehini an asia box long pang reng me training na thanu na teng polote ni like hisab long lelang la an lan pang reng nei puke sitame training ben ke long teng polote la pani tum pang reng ponong ako do pike jon si la barikha hot ke di ani so pik polote hong nang chon et la si la so pan sitame ili tu hedi hala bosta bosdame but a deep hai a deep binangji tumta atheka gorom che chakon oila tumta kali te japi pudo la khai ke bai hola bang japi ke en endo mudde la keng sam do pathe to ko arvo pen arvo pen sim bi mate pola son le deep lup ta cha
1: la po athak sik kup nang po e homolong pen ko an bak alang long ik lon na li klemateng pen than po
0: ni li experience mate ni li harvest long ateng pen pulo tang te a home long pen nili nonomat ke sari kiji. Pijo panke litar pupupe
1: kalang
0: lasi adhak tum penangan kamang hundu ako nili methang mata training and air prang litar litar pusi. Pijo panke weight kakuri ba major kakuri ma pujala hai.
1: Kalang.
0: Tame nonom p training and then era p pen manke kiji pusi. Pijo pan manke kilogram pusi hedi measurement ba weight kakuri. Lasi nili ke harvest long ba nili ke and long ke. Sari kiji, 4 kg an nili a home long pen long pun. Pen training long at Hana Teng put a 2 kg pen, 5 kg an long punji la so a home long. Deep and a long. La pen akola tame, la puson ho, akar dik tame, ampen a kaido do, mane akichu long a link.
1: Kala.
0: Jongsi Ajakatum king ar pig do, Ajakatum ka art hat pig do. La si Hanjang apolo belong te, ed j, po, mane lang me pick you. A ring, the blossom hai. Golden color hai.
1: Kala.
0: Apuson se a lang long. Ako sitami arve jang o rui ba nonason kapreka por hai. A diet money mirapu kom o pang para por kom o pote et hoi hoi jolapuson do. Lapen ke. La so hormuke a kisok a ling lo. Mane alang tum kichu hai. Don't say jamu arong pen loxi sok polote jamu ang nim hoi pomane flavor a sapso hedi.
1: Kala.
0: Ana itum le recipe pupeni ne ka banai la pina flavor pu do domati. Sano tharve penlo bote tharve ang nim hoi po thor hoi hoi jolo pasando ji dog pick pe. Ta menon hanjang pen henlo. Pio tum ke best ke men nai ke. Lasi adung arai jong si nonason lisu bagan do pute lisu bagana room long a hombi nang po hala dak pen chosok bom po enge lichi flavor si long po hala lang jun hota hai.
1: Kala.
0: Sabso. Lasan. Nili experience a tenge. Lalo, la penhala rubber long mang thickness compic ji asap so in ar hoy do do langa bang ha
1: tangtila ningka ni silong phong ko an bak noli sok iglong lo ala
0: la bang ke ningka ni silong ake kom nai ta itum betai thoman sok me mane harvest kuri me sita me mopen pulo an upor lo kapen ke la so technique do harvest long unang ji pulo ta he mane nolom ke ready made kom do mane a home di ready made dolo athe latumta ready made kom longke matro alang bidam lok lok cholo mate di la support la sopen ke commercial tumke non ke la support si adopt lo artificial kom si sitame naturally kom polotang te hala piyum ta ahem ka chupnai ta pornang ko ahem bonai det si ko alang wan si a nectar wan si alang tum thap thunang ko jolo son mate di la support la tumangke nature mane naturally leng hong polote tum ningkan si ben betai si ka te betai niyam pa itum harvest longle lang sok longle sitame commercial ala kom tum pen pulotangte betai thom betai pli la personan harvest long antalata aan ke long thaya ling lo he jong si commercial longe bang sini people aan people ajat po ke harvest long da prangti ti la la he sitame naturally ke a hem ga chubnai ta ardi ding a hem che kim tala tum ta kom se kom che klo jon nang ji ko hada 8 piece do মানে আনি চাম্বার লং হ্যাঁ
1: কলা
0: লাদাখ 8 piece তো প্যারালেল মানে আর্ট রেক্টেঙ্গল টাইপ হ্যাঁ দাদা হোম চুপ হোম নাম কক জিয়ে পটসি লাপু চুপ হোম নাই মাতি লাসি ইটু মাথা দাম নিঙ্কান সি পেন আকি কম নাই সামে বেতাই সি কে বাদ নাং ভেক নাং পো আকো কালি বোতে বেতাই সি পেন নিঙ্কান সি পেন বেতাহে নি কে বাদ নাং পো কমার্শিয়াল পোলতে লাগে বেতাই থম বেতাই প্লি লাপু আন বাদ মে
1: কলাং
0: মানে হারভেস্ট করি মে
1: Harvest

0: eklemji a process bang nali than ekjima a hompen kuson si a ani bang ki enjima
1: to chithan pon na a hok petala mang ke ki change si chi a koi li chithana ngi polo la dak ppc materials nang ji la pen ppc hormone ngi ma handi ka harvest ji a phan ke li tuma long a materials ke nang ji ke number si ke hand glove nang po number hini ke b wells nang po mane hala a hem cap put up me li arling man a put tu ba pa check che den phan handi number hini la lage number si ke hand glove lage ri a hom pulo নম্বর হিনি বাঙ্গে এম হ্যাঁ দেন এম হ্যাঁ হম ল বি ওয়েলথ পুলো লাপেন নম্বর কে থম আঙ্গে স্মোকার পুলো জি ইসি মিহি হেডি মিহি পেন সবস বুট হয় সি লাতম চেটেরেক পো হানসে ওলাই লং পো লাপেন নম্বর প্লিয়ে বাঙ্গে লাখে হানি এক্সট্রাক্টর মানে আপি জো আলাং কে এন জি এ ফানা মেশিন লা সন প্লি তুম দো নাং পো লাপেন কে পিজো গা পাঙরে লং কে মেটেরিয়ালস কে নাং জি কে বি হ্যাপস পিজো হম বি বক্স নাং পো লাপেন কে নাইফ পু হেডি বিজুয়ালা এক্সট্রাক্টর পু এক্সট্রাক্টর পুটা পু লাপে নাইফ পুটা পু মানে হারা নোকেক হ্যাঁ আঠে পিজো হোম কে লাতুম চিসিল হেড জি বাং পাচং হুলং লদে জি ফান বাং মিসো ইংকি ইং কেট পেন পাচক ই ফানে দি লাপে মিচুট লো পুলতে লাতুম আকম হে আহোম হেডি চিসিল হেড জি লাসি চিসিল হেড পোতে জেংহে লে থকটা লাং নাং চন চে দেত প কলা সাপোর্ট সি নোকেক ইসি আকাং আর নাইফ মানে হানি কম কাং টিপ জি ফানে দি ইং আর পিক নোকেক সন হেডি দো নাং জি লাটা ইসি মেটেরিয়ালস ল লাপেন গে স্ট্যান্ড দোনাং জি বি স্ট্যান্ড পিজো আফান কি বি ইয়ে ফান হ্যাঁ স্ট্যান্ড দোনাং পো স্ট্যান্ড দল পোতাং তে মিসো ইংকি ইং ক্যাটস তামে মেন মেন টেক দিল লাল বি ওয়েল্ভ নাং পো লাপেন গে হ্যান্ড গ্লোব নাং পো লাপেন ঘানি এক্সট্রাক্টর নাং পো লাপেন গে কুইন গেট নাং পো লাপেন গে কুইন এক্সট্রাক্টর নাং পো জো লাই হুই দো এট নাই মেটেরিয়ালস তো অঙ্কে বাং নাং চান থু নাং মাপেন কি এন নাং জি ফান কে ইতুম হ্যান্ড গ্লোব চি থনসি ইরি কেং না পচেক চে দেজি ফান মেহাং না পচেক চে দেজি ফান বি ওয়েল চি কুব নং পো আনসি ইসি ইসি পেন এন পো লা সো পি জো আ কম হদি এন পো আন কে নো কেক পেন ম পেন বি নাইফ পো দলো লাইং টিপ লির পো ইসি হানি এক্সট্রাক্টর পো ইসি আ মেশিন দো সেলে মানে বাকেট আসন লা সো দিম থাপসি পার্টিং পো আনসি আ লাং বাং ইতুম লং পো পিপট মা কমার্শিয়াল কে পাঙ্গরেং ইতুম কে আ কম ফলাং নোনে মানে আহম হ্যাঁ পিজো আহম ফলাং নুনে সব পিজো আহম ফলাং নোলোতে লাতুম সব পিজো আহেম কিম জি ফান আর জি ডিঙ্কলুই নাং সে কমার্শিয়াল তুমকে কিটিয়া আর নিশামে পিজো আহম কে ইংহন পিকলো লাপেন ফলাং নোতা ফলাং নুনেলো এলি তুম লাংলামাং আপ্রাং প্রাং রং আলং কিক্লেম কে দাম গে আপিও আহম ওয়ান পো ইরি পেন তুম লের লের পো বা মসুরি লং তুম লের লের পো সনসি কে এন এন মাতি তামে লাকে কমার্শিয়াল আতুম বা সাইন্টিফিক ওয়ে পেন কে লসন কে কিতিয়া দা ক্লেম ক্লেলো ইংহন পিগলো আতুম কে পিও এজন দা পাঠি আ হে ল পাঠি ইংতুং তে ল লাপেন কে হালা হোম কে ফালাং নো গে লাগে ফিয়া লাম ল নাসি লা হোম মাং ফালাং নো নং নিল হালা সিস্টেম মেন সি ক্লেম এট পো কানি এক্সট্রাক্টর দহ কান দগ ওয়ে নিলি নন কে সামান মাং ওয়ে দেন জ পসন দে সামান ন পাকলাং বানি সি সি তুম জে থান নং জে ফলো
0: চাক চাক নাহলে গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট মেম্বারসি তামে পেনে আবার সাই কেলং দো এগলো মা
1: নিলি ননমাতকে ইলি তুম গভর্নমেন্ট পেন থাং আবার সাইটা লং লেলাং পুটা পুনো ইতুম কাউন্সিল পেন কে লং লেলাং সিতামে ট্রেনিং কে এন আহুতকে ইতুম ফান মেটেরিয়ালস মানে নাই পিতো পিজো হম বক্স ইসিসি লাপেন হালা এক্সট্রাক্টর জলবসন হাই বাং লং ল সেটা আকা প্রেকে নন মান লং লাইলাং সেটা আমি ইতুম লং লা সব ফেসিলিটিস দা ধো আর স্কিম দা ধো ইলি তুম লং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট কাউন্সিল আন্ডার দা কমার্স অ্যান্ড কান্ট্রিজ ডিপার্টমেন্ট আর লং ইতুম দা পিজো কপালাং জিয়ে ফান বি কিপিং ডেমনস্ট্রেটর পু ইসি আর পুন্ডু আলাং লং দাম লো পোলতাংতে ইতুম পালাস অফিস লং ইতুম ভিজিট লো পোলতাংতে ডিটেলস আলাম ইতুম লং পো লাপেন গে ইতুম ফান পিপি আর স্কিম দোমা আলাং নাং থাল লং পো সেটা আমি নন মাতকে আন পাকলাং ক্লেলাং লাসে পিজো হোম লং জি আবাগস লং জি লাপেন কালা হাই বি ওয়েলথ তহ বি গ্লোব তহ পুরো গভর্নমেন্ট পেন পিজো লাহাই তুম আলে চেন দু লং জি হালা দাক দাম লোপ দং দে লাপেন কে লোন সে তামে কি পিদো নন সন হা মুদ্রা লোন তামে পিজো কো পাং রেং ফান হেডি সাইন্টিফিক বি কিপিং ফান গুরুত্ব পি ও মানে নন সেন্ট্রেল গভর্নমেন্ট হ্যাঁ মানে এন্টারপ্রেনারশিপ তুম ফান স্টার্ট আপ ক্লেম জি তুম হানে দি লসন আবার সাই সাবসিডি পেন পি এম এম ওয়াই স্কিম দো পি এম ই ওয়াই পিনে লসন স্কিম পেন
0: কমানে অনুৎ কাপড়ে গাবাং ফু না বাংস আসাই ক্লেম জি

0: লাকে আকাশবাণী ডিফু আদন্থু দামথু লানাং লাকে লামজে রংডেং লামজে রংডেং আলং লোকচালী গেথেক অবিকিমি আতুম আরপু লবং সপুথা জন সিং টি কথার কে থানা লামজের আর্জয় সেনা
1: Responsibility of literate Karbi youths towards society. Karbi alam penke ke tok ke lang ke thek Karbi ari so nim so atum rong rup ang bong ke klem pon nang ji ang hor. Literate lapen educated puke English alam. Amen che tok thek joy ke akido tok thek lapen kitab cherso chersa por he thek atum aphan ke literate pusi lakha det. Literate amonit ke a ot adur me o lapen lam kam thek o nang ji lapukali. সেটা এজুকেটেড পুলোতে কেটক কেলাং ঠেক চট নাংজি লাপুকালি এজুকেটেড আমনিতকে লাম কামতা ঠেক ও নাংজি লাপেন আওট আদুর তা মেসেন নাংজি পিনি ইলি কাচেথান নাংজি আফ্রাংসিকে কেটক কেলাং চেয়ারসো ভেট সেটা কে ঠেক আতুম আং হর আলাম ইলি কার্বি কারবাক আসো আতুম আং বং কেটক কেলাং কে ঠেক আতুম অং এডেট কেটক কেলাং কাচারলি আহেম আরং তিনটা দো নাংজি সেটা আরং কে অং আতুমকে স্কুল আহেম কাবে আতুম দো ওলান স্কুল আহেমলে দো সেটা মাস্টর কাবে আকো মাস্টর দাম দে দেট আ স্কুল দো ও পুসি আর্জুলং সেটা নন আহুতকে কেটক কেলাং ঠেকঠেতে পিরথে চবচে দুন ঠেকঠে বাং কনা মানা আসো এচো বেই দেট টাংলু কেটক কেলাং কে ঠেক ঠে পেন আজক সরকার ইলি তুম আফান আওয়ার সাই এ কে পি আনতা কে এন দুন ঠেক ঠে আতুম সি কে অং কোনা মানা আসো আতুম এফান একাচো বেই আনতা ইলি চেচিনি নে সি বিহা আমহাজন আতুম আলং চেপাজির পো দুন সি লংলে ফেলাং চেজর দুন রং লাসন তাদু তাংতে ইলি কার্বি রিসো নিমসো কেটক কেলাং কে ঠেক আতুম আন কেটক কেলাং কে ঠেক পেট জি আফান সরকার আফান চোলাং ফ্রং চট তে চক জিমা এনিং লে হাং তে চেয়ারসু কেটক কেলাং কে ঠেক জি আফানকে স্কুল দুনটেং এই সেতানাং নি আলাম ঠুকে আহক তেমা কেটক কেলাং লে কাচারলি জি পুলোতে স্কুল সেটা হেম সেটা একেথান আবাং দোনাং জি লাপোটসি ইলি কার্বি আরি সোনিমসো কেটক কেলাং কে ঠেক আতুম এ হেম কাম নাংকে ক্লেম দুন আতুম লাপেন টেবক তেরেই কেডো কেটক কেলাং কে ঠেক ঠে আতুম আফান আপর দো আলিং কেটক কেলাং থান নাংজি সরকার আতুম স্কুল পাংনি ডেট সিনাং পুরা চোলাং ফ্রং নাংনেলু জং সি স্কুল পাংনি নাংজি আনতে ইলি মেথাং লে কেথুর মাসিলু লাকে ইলি কেটক কেলাং কে ঠেক আতুম আং হরলু আদম থু আবাং কে লাপুহেলু ইলি তুম আডেট কে রাত আতুম সি কাচারি আডেট লাপট সি ডেট কে মেসেন জি তাংতে রাত আতুম লো পর হে ঠেক পেট নাংজি লাপেন ঠেক সের এজুকেটেড নাংজি কেটক কেলাং ঠেক ঠেপিন তা ঠেক রেসেট চেপ্লাং ঠেক সন ঠেক রেসেট আতুম আফান ঠেক রেসেট পু পু উন কেটক কেলাং লে ঠেক থু ঠেডেট সেটা রাত আতুম কেটক কেলাং ঠেক ঠেপিন সেটা ঠেক রেসেট কাপা চেপ্লাং জি পুলোতে আলাংলি তুম আংনো কিতাব কে মে পরহেরা পারজু ও নাংজি আকবর পুয়ারেচো মন্ত্রী আতুম কিতাব কাপড় হে কার্জু দুন পেন্সি আমেথাং আকে ঠেক কেরে চেপে অং ঠেকল লাপটসি আবার সাই এনরা ক্লোক্লার তৎফ্রং আলং সেটা কিতাব কে মে লাপেন সরকার কে এনপন কাম আং ডেং হে হে পরহেরা কে ঠেক ঠে আতুম আফান ইলি থান পাচিনি নাংজি কেমেসেন আমুনেত আতুম আফান কেজা আবাং কাংবাই ঠেক জি আফান তা কিতাব কেমে পেন লাংরা থান নাংজি আদুন থু কে লাহেলু কার্বি আতুম তা আসাহস কেডো পেন আঠেকে ফেরে রেপিন পেন এমাহাং ক্লার্চেন পেন ইংফুন চেপে কেং সেট পেন কোনা মানা আসো আতুম আংনো লাপেন কার্বি আতুম আংবং সেটা আহক লাপেন মেসেন আলাম কানিংজে ঠেক জি লাপেন মেসেন আকাম কেক্লেম ঠেক জি আফান এমেথাং আজাত লাপেন কেপ্লাং কেফি আলাম চেচিনি বেগ নাংজি লা কাচেচিনি ঠেক জি আফান ইলি কেটক কেলাং কে ঠেক আতুম আং হর থেউ কে ঠেক ঠে দেট আতুম আংনো

0: উলফ বা তো এলা হিয়াল, হিয়াল তুম হান্তা উন লাসন থাকছে বেলেগ বেলেগ কেনাইনা জাতি তুম আন হান্তা লাচ কিছুকে চিউন চিউন উন আংকে হিটুম কে ঠেক দুলং আংকে নন রিসেন্টলি রেকর্ডস লং ঠেক দুলং কে মেং তুমংটা উন পুটা ঠেক দুলং ল এনেকে কাইকে মানে মেং তুমফানকে তুমকে ঠেক দুলং লং কে ভাইরাস কে ফেলাইন পেন লিউকোপেনিয়া পো ভাইরাস এনেকে কি উন উন সিতা নন আকো কিমি ঠেক দুলং ল কেনাইন পারোরাস তুতা লা তুমহান এফেক্ট পুটা আর রেকর্ড লং দলো সেই সো ভাইরাস নিতুম প্রায় ঠেক লং লং কে লা কাংসাম আহুত পাতি লা কাংসাম কাছে উপু হুট পেন তিল মানে কেফাং অক চেং চিয়া প্রাং প্রাং লা সো হুটে ভাইরাস আউটব্রেক কাম কে থি তিতি ইতুম লম লাক লা কার্বিয়াং লং কাংটা প্রায় মিঠান পাং রিং তুমা পপুলেশন তুম আলং তুম ঠেক দু নংল লা পেন লাতুম স্পেসিফিক প্রায় স্মল মানে বিহেক লা আর্টা ননহেসি কে যাইলাং পু তোমা আমি থান তোমাসি এটেক টেক মানে আপ টু ওয়ান ইয়ার নিতুম প্রায় কে ঠেক দু নংকে টু টু ওয়ান ইয়ার আং বং আমি থান দো আনকে এফেক্ট লো পল উইদিন ওয়ান টু টু মান্থস আং বংকে আপায় আচুলাং চুবম লাং পট লাতুম আপায় পেন আচা কং চেলং লং বা ইমিউনিটি ডেভেলপ টিটি লাসি লাসু ইসে খুদ বাংকে লাসু ইনফেকশন ঠেক দু নংকে প্রায় ঠেক দু নং ও এ সেটা লাসোপেন ফিলো পুটে আপায় পেন কাছে উলোতে ইমিউনিটি বাং লাতুম অটোমেটিকলি নাং ডাউন পপট আর ভাইরাস বাং লাতুম ফান কে টেক জয় পিকলো সো আপ টু ওয়ান ইয়ার আনকে দোয়ান বেয়ান মেথান তুমান তা হান্তা সাসেপ্টেবল নিতুম মানকে কেথেক দু নং আলাম মানকে লাপসুলো কেটামান ব্রিড দো স্পেসিফিক ব্রিড দো দো বেশি লাতুমহান এফেক্ট ফেক রট ওয়েলার্স তাহ জার্মান সেফার্ট পো লসনসন এক্সাম্পল দো লাতুমহান তে কি উন বাং আসাফো প্রাপচেত লাপেন নন বাংকে নিতুম ঠেক দুলং ল প্রায় পিনা আন মেথান তুম লোকেল মেথান মুখা ডাক দেশি মেথান তুম মুখা সেটা লা আসু তুম আন ফানকে চি উন লাভ সাইডে আসো কিছু চি উন প্রাপ্যে নিতুম নন লা প্রেজেন্টলি কে রিসার্চ চলিব মতে বলতে আপ্রাং প্রাংকে এনেকে সিপিভি অঞ্চল তো নন বাংকে ঠেক দুলং ল সিপিভি টু সিপিভি টু সি বিসি এফেক্ট আকো সিপিভি টু দা সিপিভি টু এ পুরা দোলাং আকো সিপিভি টু বি পুরা দোলাং কালা সিপিভি টু বি বাংসি আর বিসি কে এফেক্ট পুসে ঠেক লং সে লাসোয়া কিসোকে নিতুম কি উনল পুলোতে মেথান তুম মানে সনপোপহ উইদিন কি উন পেন উইদিন থ্রি টু ফোর ডেজ আং বংলোতে আসিমটম নিতুম ঠেক লং লো সে লাসোয়া প্রাংসি আজাদ সীতা মানে কুপিমাতাকে নিনাইং তা চিরি নিং তা অ্যাডভান্স পেয়েছি লাসোয়া পট নিতুম চিংবাই থুনাং লেটার অন
1: কালাং কালা নাচুর ইগল এই কানাইন পার্বো ভাইরাস কুপি আসন ল লাসো কিছু লাসো পুঠা নাংলি রেডিও কার্জু রাদা তুমি ফানাংলি থান পাজির মিয়াপদ তাংতে ডক্টর কে হাই লাসোয়া ভাইরাস মাতে লাসো পার্বো ভাইরাস কোসন সে কাছি উন ল মিথানা তুমাং বং লাসো পুঠা নাংলি থানিক জিমা
0: ও কাছি উন কে প্রায় কে তুম ঠেক দুলং কে আহি পেন
1: কালা
0: আহি পেন ফিসেস আহি পেন ঠেক দুলং জি বাতে ডাইরেক্ট কন্টাক্ট জংসি দোকল পোটেলা পুতাচি উন চি উন উন লাপেন আলাং তোমা বডি ফ্লুইডস আজয়নি পেন দেখা চি উন তাত দোদো আং জংসি সেলাই আসালাই বাস পুনো বা পিন পিন এপেন সিস্টামে চি উন দেজি আকো কেচো কি জুন তালো জংসি চোরা পেট জোনরা পেট এফেক্টেড ডগ দো হোডাক কেচো দুন পুলোতে হালাতা হালাহান এফেক্ট দেয়াত পো আকো নিতুম ঠেক দুলং যে পেন আনামে থান তুম মেডিয়াত আফি সিতা লাসো ভাইরাস কে মানে আহি লং নাং দুন বমলাং আকো লাপু পেন তা মানে মেসিয়ান আমি থানটো মুখা লা ভেকচিন পিপি আমি থানটো মুখা আনকে এফেক্ট উন লাসোয়া কিছু আনকে প্রায় লাসোয়া ভাইরাস কে কেমিক্যালস পেন আন কেমিক্যালস তুম পেন তা রেজিস্টেন্স উন আন পেন টেম্পারেচার টা অ্যাডজাস্ট উন আর ভাইরাস তা লাসি হেম আলু পুসিতা ইয়াত পুসিতা লা মিডিয়াত আমি থানলো মানে উন এট পেন মিডিয়াত পেন সিতা জংসি মানে আহি লং বা ফিং লং আহ ফিং লং খালি সরি আহি লং বা আহি লং পেন কে নাং দুন বম লা আর ভাইরাস নাং দুন বম লা সে লাফু পেন টাকা চি উন চান্সেস দো আন পেন নন মাংকে নিতুম ঠেক দুলং ল যে ডোমেস্টিকেটেড তুম আজৈনি মানে ওয়াইল্ড তুমহান্তা লাসোয়া কিছু মানে উন পা উন উন ওয়াইল্ড ডগস আমুখা তুমহান্তা উন নাম্প হিয়াল তুমহান্তা লাপুসি চি উন পো
1: কালাং কালাং ই নাং চিরু পিক ল নাংলি লাসো পুথাক কিথান কাপাজির মিয়া পট তাংতে ই নন হেড নাংলি কিথান আবার পি পেন সে কাছি উন আংক্রয় পেন তামে চি উন পুলো তাংতে লাসোয়া মিথানা তুম জংসি লাসোয়া কিছু চি উন ল মাতে লং লক ল পুলোতে লাতুম আং ঠেক মাতে ইংলিশ এলাম পেন কে আর সিমটমস পুলো লাতুম কুসন সে কাছি ক্লাং ল লাসো পুথা নাংলি

0: আঙ্কে ইন্টেস্টাইন পুরোতে আফেক আফেক আসলকে নমসি লাতুম মানে কিমি কিমি ডেভেলপ বমলাং মাটি হাডাকসি লাতুম এটেক দাম্প লা এটেক প আঙ্কে লা চোলাপ আসেলস মুখালা ভাইরাস চোলাপ লা সুকে চোলাপ জৈনি পঙ্কে আমেক ডোলা পোলা লা আমেক ডোলা পোল আহি নাঙে চন্দা আবি কিনে থু আনসি মানে নাঙে চনচন্দ লাহাই জৈনি লো যদি হাইড্রেশন কে দাম দামকে হ্যাঁ সেই লা সব ফানসিং কে নিতুম আঙ্কে ট্রিটমেন্ট হুট বাঙ্কে লাহাই হরমু মাথা এডপেন্সি সাপোর্টিভ ট্রিটমেন্ট মাং পিডুন থু বম্প প্রায় আধেক দিম লো মাংকে নন লা বেঙ্গালোর তাহ চেন্নাই তহল হাই লোম নিতুম থেকে নুন মাংকে নন মাংকে লাতুম মাংকে অ্যাডভান্স টু চেয়ারল প্লাজমা তা পিপিল ব্লাড ডাইরেক্ট ট্রান্সফিউশন পোকে কালি হ্যাঁ ব্লাড পেন প্লাজমা উলাই পো প্লাজমা তা পিপিল ইমিউনিটি বা ডেভেলপ বা প্রাপজি ফান ইতুম লোম মাংকে আনতা তুম সিমটোমেটিক ট্রিটমেন্ট পেন সাপোর্টিভ ট্রিটমেন্ট নো সিনন্তা দোলান আফুসো পোতে আফুসো আফানটা পিদুন পো লাসে বি কমপ্লেক্স ইঞ্জেকশন মুখাতা মাল্টিভিটামিনস লো হ্যাঁ লাসন তা পিদুন পো
1: ফান তাতে ডক্টর কে হাই নন হেট নাম কিপু এ ভাইরাস আফানকে লাই আকিসো আফানকে সেগে লাং জি আফান আদাই দারু নন মামাত আবে পুলো তাতে এ কিসু আলিং সে নাম তুম লাসে লাংদুন বোম পো তাতে লাসো আকিসু মতে পার্বো ভাইরাস আকিসু মে উন মা লাহো তাতে
0: নিতুম প্রায় ট্রিটমেন্ট ক্লেম লোপলোতে কে মে উন সে থাকল মেউন এ ডেটা দো আলাম থে নিতুম মানে গ্যারেন্টি পিউ নি লাসো কিসো কে আধেকা সিরিয়াসনেস কো আনুনি ভিরুলেন্স কো আন নি লাসো আলাম দো কগতি জংসি কি এফেক্টেড বাং কো আন লেভেল লি লুনি জংসি এফেক্ট পিক আনু ডিহাইড্রেশন বাং লি পিক আনু তে নিতুম বসাই উনি ডেটা দো দো কো আধেকা তোমাকে আসাবো আরলো পেনা যা কং ইমিউনিটি মেসাবো মিশন তুম দো পুলোতে লা তোমাকে চান্সেস দো কে বাসি জি ফান কেরেং আগি ফান প্রায় মেথা নুগে কেরেং রিতা দো আঙ্কে নিতুম মাংকে নন মাংকে লাসি সাজেশন পিজি বাংকে প্রিভেনশন কসন সি প্রিভেন্ট পো মালাসি নিতুমকে সাজেশন পিপি ভাইরাস পোহরমুকে প্রিভেন্ট উন লাকে আর্লি ভ্যাকসিনেশন ভ্যাকসিনস অ্যাভেলেবল দো ভ্যাকসিনস আলুম নিতুমকে নকে সিঙ্গুল পারো ভাইরাস ফান পিপি নলমকে মিক্স ভ্যাকসিনস দোদো মাল্টিপল ভ্যাকসিন দোদো ই সিবেট আডোস লংসি DHPPI পিপিআই ভ্যাকসিন সি পিপি ডিএইচ পিপিআই মানে ডি ফোর ডিস্টেম্পার ডিস্টেম্পারটা এসিয়াকে সোলো এইচ ফোর হেপাটাইটিস পি ফোর পারো ভাইরাস অ্যান্ড পিআই ফোর পারা ইনফ্লুয়েঞ্জা ডিএইচ পিপিআই সব ভ্যাকসিন সি নিলিতুম পিপি চেকলো জনি বা এইট উইক্স অনলতে ফার্স্ট ডোজ নিতুম পি মেল লাপেন বুস্টারকে আফটার ওয়ান মান্থ নামে নিঙ্কা নিছিলাম বাতাইছি লাসোয়া ভ্যাকসিন বাং পিলো পুলোতে প্রিভেনশন উন প্রায় আমি থানতুম নিদুম থাকলাম লাসো ভ্যাকসিন পিদের ফিলোতে কি উনার চান্সেস কম ও সেটা ভ্যাকসিন পুলোতে পিলো পুলোতে ইসি আপর দোদো ইমিউনিটিকে ডেভেলপ ফান সাপোজ পিনি পিলো পুলোতে লাইক 15 to 20 days কে আপর নাংজি ইমিউনিটি ইমিউন সিস্টেম কে ডেভেলপ ফান লাসো ভ্যাকসিন কাম কি পিয়া ফান সো লাসো এসে একদম সে আকো লাসো কিছু বা উন্নুন লগল পুলোতে চান্সেস দো লাগে মানে এফেক্টেড জি মানে ইনফেকশন লাগি লোক জি পো চান্সেস দো
1: নাচুরু ইগলো নাংলি ফান পার্বো ভাইরাস আকিসু অপথাক বিনাং আনিলি যে থানদাম লং লজ কাচিরে কুসন মা সেটা মেনাংলি নন হেট পেন থান ইগলো তাতে নন হেট নাংলি মিথানা তুমি ফান ইং প্রিম গিপি লাসো পথাক নাংলি কানিং যে হেপাটাইটিস আলাম সেটা মেনাংলি নিং যে পন তাতে মিথানা তুমি ফান হেপাটাইটিস আকিসু উন মালা হো মালা পেন মুনি তুমি ফান কি উন হেপাটাইটিস পেন ইসিভেট লোমা লাসো পথাক নাংলি কে থান পাকলার ইগজিমা
0: হেপাটাইটিস উন তোমার তার তুমটা ডিফারেন্ট ডিফারেন্ট কেস হুদো সেটা মুনিত হেপাটাইটিস তা প্রায় ভাইরাস ভাইরাস ডিফারেন্ট ডিফারেন্ট চট লাতুমা হেপাটাইটিস তা লাতুমানটা উন লাসো ভাইরাস লাতুমানকে কেলা লাসো কিছু বাংকে মুনি থানে ফেক ফি হ্যাঁ মুনি তোমাকে ফেক কে বেলেগ লাতুমানকে ফেক লিপাই বেলেগ
1: লা নাম চুরু ইগলো নাম লিফান এ তাতে এ হেপাটাইটিস পেন পুথত এ কানাইন ডিস্টেম্পার ভাইরাস পুতামে নাম লিপামু কানিং যে পন্ডো তাতে কেনাইন ডিস্টেম্পার ভাইরাস কে কপি আঁকি সোলো লাসো পুথাক তামে নাংলি থান ইকজিমা
0: কেনাইন পাবো ভাইরাস বাং কেন ইতুম চি থান লো চি ডিসকাস লো সন্দাক থাকছি কেনাইন ডিস্টেম্পার পুটা ইসিয়া ভাইরাস লো কেনাইন ডিস্টেম্পার কে লাকে আর এন এ ভাইরাস আমুনিলি পুলো কেনাইন পাবো ভাইরাস কে ডি এন এ ভাইরাস নন লাগে আর এন এ ভাইরাস কেনাইন ডিস্টেম্পার বাংকে সো সিডিভি পুটা নিতুম শর্ট ফর্ম পেন পুপু বা ফুড প্যাড ডিজিজ পুটা কমনলি আমি আন দোদো লতা এসি ভাইরাল ডিজিজ লো লাকে কে লা বাংকে কে ফেক উন আরেঞ্জ থেপিক প্রায় পিনাং

0: মানে অ্যানিমেলস তো কি এফেক্ট উন নট অনলি কেনাইন মানে আমি আনছি কেনাইন বুঝ আনতা কি এফেক্ট কি ঠকবা মানটা কে এফেক্ট থাকলু নং পান্ডা হান্টা এফেক্ট থাকলু নং লাপেন ফক্স তাহ কয়োটি তাহ লাহাই তো হান্টা এফেক্ট লো লাপেন নিতুম থাকলু নং টেং পুটে হলা হাগরা সিল ওয়ালরাস সিল লাহাই তো হান্টা এফেক্ট লাসো কে সোকে পুসি কে পু রেকর্ড লং কে
1: কেলা কেলা
0: সো লাসো কে সোকে প্রায় মুনিত হানকে উন এ স্টালা অ্যানিমেল পেনা আন অ্যানিমেল তো হানকে উন নিতুম থেক দু নং টেং পুলোতে আর সিমটমস কে প্রায় লা কেনাইন পার্বো ভাইরাস তুম আসন সিলা তুমি কিছু ঢেকা সিমটম কে সিমিলারিটিস দু সেটা ডাক কি আনতা আসা ও প্রেকচেট বাংকে ইসন বাংকে হলা নিপেট নিপেট নিপেট কেসু ফুটপেট কেসু পুলু মতে দি আলাং তোমার ফুট লং হেদি পোস ইং টাং পিক পিক জি হার্ট পো চে মান লাভ জিলা সফট নে সফট সফট এনেকে মিঠানুকে সফট ও মতে লাকে হার্ট লাভ পো লাপেন আমেকটেবের এসন মানে ঠেকলং জি লাপেন লাপেন থেনা একু দোলাং ডাক বাংকে নার্ভাস সিস্টেম এফেক্ট দিয়ে দিটি নার্ভাস সিস্টেম এফেক্ট লোতে এলা তুম এনসেফালাইটিস তা ডেভেলপ তা দোদো আধে নাংলে তুম প্রায় ঠেকলং জি সিমটম আধে আমি থানো তুম ট্রিটমেন্ট পিপে বা স্ট্রিট ডগস তা ঠেকলং লং আধে আবাং ক্লেম হির দোদো আহোপেনকে আফু মা আফুকে ক্লেমারে তো দুদু মুরাত তো মুখাকে বাং মাথা জি ও লাগে মিথান জকে কান লগ জপি ধয় নে পু মাথা রং দি কালি লো লাগে কেনাইন ডিস্টেম্পার কে সোলো আফু পা কানারে সন থেকলং জি আবাং পা কানারে সন থেকলং জি বাতে আবাং ক্লেম হির তা দোবের জি লা সকে সকে লাই সন লো আপেন কেনাইন ডিস্টেম্পার ভাইরাস জংসি এফেক্ট লো পুলোতে প্রায় ম্যাক্সিমাম মিথান কে 100% মর্টেলিটি চান্সেস দো মর্টেলিটি চান্সেস দো মানে থিবেক পু অসংসি দো বাতে মেসেন আমি থান বা মেসেন থাক কালাংলো মেসেন আমি থান তোহান থাক উইথ ভ্যাকসিনেশন যদি বিপিদা লোতে লা তোহানকে এফেক্ট বেক পো জংসি এফেক্টেড মে থান বাই চান্স পেন ট্রিটমেন্ট পেন মেডিয়াত লো মেডিয়াত পেন আফিল বলতা আধে আসিমটমকে আকাইসি দকগতি নন সসন নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম কে এফেক্ট বাংকে আকাইসি তা দকগতি এসন মাঙ্গলা আবাংকে ক্লেম হিয়ার মেথান মাঙ্গে যেনবা আলা বেমার কেলং হুট বাংকে আনচুচি দাত পোমাতে ইয়াচুচি দাত পো টেম্পারেচার দো কপ পর লাহাই ট্রিটমেন্ট জংসি তাং এট পেন আফিসিতা আন মাংনা চিচু তাহাই সেতালা আবাংকে ক্লেম হির বাংকে হেদি আকাই সিতা দো কক তুন তা দোদো
1: কালা কালা ই ও তাংতে লা ই মিথান জংসি লাপু ক্লেম হোর লো পুলোতে লাকে এ কানাইন ডিস্টেম্পার ভাইরাস লো পুচিনি দাতা চলো পাজা লগে দে
0: এনে কি বেলেক বেলেক তা তো ওলাং নসসম কে এপিলেপসি তা হল হাই তা তো ওলাং এপিলেপসি তা হল হাই কে মানে মানে তুম ডিফারেন্সিয়েট করি নেন আমি থান ইপিলেপসি টংকে দোলনে নেতং লা কেনাইন ডিস্টেম্পার টংকে লাগি নি লাসি নিতুম ডায়াগনোসিস করি লাতা নলমকে কিটটা দো এনেকে ল্যাবরেটরি টেস্টিং পুলোতে এলাইজা দো ইয়াত দো হেডি সিতা অ্যাভেলেবল নন কিটটা দো কিট লংটা ইমিডিয়েটলি কেলাং আফানকে কিট লংটা লাংমে
1: খেলা খেলা না চুরো ইলো ডক্টর কে হাই তাতে এলা কানাইন ডিস্টেম্পার ভাইরাস তা মেলা পার্বো ভাইরাস আসন সি কাচি উন প্রাপ ও বাজার মালা হো
0: কালাং উন প্রাপ পে লাসি ওয়াইল্ড অ্যানিমেলস তোমার নামটা লাতুম গেছি উন পিকলো টাইগার তোমানটা কমপ্লেন দো কো চাইনা লং তা রেকর্ড লং টেং প্লাস চাইনা লং ক্যাপটিভ পান্ডা তোমার নামটা এফেক্ট লাভ তাহা নার্ভাস সিস্টেম তা নার্ভাস সিস্টেম এফেক্টটা ইনফেকশন তা লাতুম থেকে নংলো এফেক্ট লাভ লো হোল বডি এফেক্ট লাভ লো
1: কালা কালা এনা চুরু ইগলো লাসু পুথাম নালি কিথান কাপাজির মিয়া পট তাংতে লা কানাইন ডিস্টেম্পার ভাইরাস কে কুসন সে নাংলি তুম সে কিলাং ইগলো কে হাইলা হ
0: সে কে নিরামু থান সম ভাইরাস ফানকে আজাদা ট্রিটমেন্ট হবে ডাক্তার নিলিতুম সাপোর্টিভ ট্রিটমেন্ট সি উঞ্চলা কেরাইন ডিস্টেম্পার হুটা নিলিতুমলা ডায়রিয়া দুজি পদ আমু সেম পার্বু ভাইরাস হসন সি নেলা নিকে বাংডা দুপ হিগি জাংডা দুপ পটসি লাসো পটসি লতুতা লহায় দবাই আকো পিনুন থুপ আনি পাওয়াং বে ফান আপনি হি পাজাং জে ফান বাতেলা ফ্রুইটস লহায় পিদুন থুপ লালং সি আঙ্কে আমু নিলিপু আবাং পাকলেম লা এন্টি কনভালজেন বা মেক পাজাং জয় সোনা দোয়াই পুসি পুনা কপ লা সোনা দোয়াই সিনিল তুম প্রায় পিপ আবাং কে পাকলেম পাকম ফান উনান মেক জাং লান মানে মেক জাং ও মি ও পো সিস্টেম আজাল লো সো হুত বাংকে
1: কালা কালা এনা চুরো ইগলো না লে ফান তাংতে আকে হাই এ নন বাংকে কাচিরে মেক ফান সিনিলি নাং লে ফান আংকার জু থুয়াং তুং কি ওং দুং আমুনি লা তুম মিথান কাপাং রিং আ নেংহাং ও পোসি লায়া কি সুপেন কা পাজক জে ফান আবিদি জু দে তেতি পামু নাং লিগে চেং আ হুথান ল আবার পি পেনসি পারবো ভাইরাস কে কাচি উন উন দিতি পু তাংতে লা হাই পেন কো সোন সি কা পাহি লু পোলা সো কি সু কা পালং লে জে ফা লা রাদা তুম ফানাং লি থান পাজির মি ইগজিমা
0: বাতাই সি জং সি এক্সপোজ দে ল পুলোতে লাগে ভ্যাকসিনেশন কে দামুন এলো
1: কেলাং ল
0: এক্সপোজ দে রা ফিলো পুলোতে

0: quarantine cholo
1: kalang la
0: animal quarantine nang po ke jong si symptoms ang thek ba thek dunong lo plus treatment afan pon phet nang po
1: kalang la
0: and pen disinfection kuri pa minang po alam the parvo virus long mangke peculiar ang nim duji la so a hi ke jang ang nim kam ke the ke jong si dali tum pray dok onar dunge chinita hai je hospitals long latum dam bolte la so non la non April ciklota duji April ciklota dobom lang atu mi an itum theklong lo
1: kalang
0: from December ba January lompen till May loman la so kisu theklong lo so hala hospital le dam lo pulote muri tu mukha bo bangnim ke tanta hopu angnim huchi di phechi di phedana so la su hutte ditu agom long la paro era solute angdom false smelling kam the diti
1: kalang kalang
0: so la so disinfection kuri paminang ji হেম জং সি নাম কিনিলোতে ডিসইনফেকশন অফান মানে ফিনাইল বা সমক থাক কেমিক্যালস দোলাং ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল লাহে পেনটা ডিসইনফেকশন চিকুরি পামিছি কেমি লাপেন জং সি লাসি নিলতুম হদাই সাজেশনটা লাহেন যে ভ্যাকসিনেশন এনিমেল জং সি যাই লোপলতে যাই ডেট পেন আপ টু 8 weeks বাট ইট চিক্লোজনিয়ান কেলিলোতে ভ্যাকসিনেশন মাংকে নালতুম পিদাম ফিট নাংপো পাডেয়ার ডে পিন পেন নন কে ভ্যাকসিনেশন কে এভেলেবল সাইডে হসপিটালস লং মাতকে গভর্নমেন্ট সাপ্লাই কে আবে লাগে লাগে প্রাইভেট লং সি নাম দাম নাংজি নাম দাম প লাগে কালিতে নিতুমা লং লে বান্তা চকল নিতুমা বিজি বাঙ্গে নাম পিপি দুন প সেটা কেলং মাঙ্গে লাগে প্রাইভেটলি সি লংজি গভর্নমেন্ট সাপ্লাই কে লাগে এভেলেবল আবে লাসে অ ভ্যাকসিন মাং অংকে আপর পেন পিদু নাং প ফার্স্ট চেকলোজনী হুট বাং পিলো পলতে আপ অংকে লাস বুস্টার ডোজ পিথু নাংলাং আফটার 1 month চেকলো চেকলো জ্বর ফি বুস্টার ডোজ পিদাক প আমি কানে শিলং বাতাইসি বাতাইসি
1: পিপনরো ইগলো নিফান তাতে লন পার্বো ভাইরাস পুনন এ ডিস্টেম্পার ভাইরাস পুনন লাহাই কে হে মালং কুপিলনে গিলাং পেন পুথুলকে কিমি উঞ্জি পুয়ে কালি লো দিয়া কে হাই লাহ
0: নিলি পুডামি পুলতে হসপিটাল লংকে পৌঁছে কিমি আলাম থে হেম লংকে নালে তো আহুটমেন ডেয়ার বলা ট্রিটমেন্ট কে ক্লেম জিয়া নাকি ক্লেম জি বা সেলাইন বিজি নাই পিয়া মুনি তোমা ডেয়ার চাত্র থাই মিমি নাকি জি বা মনিটরিং উনি দেয় তথা মিমি লাসি প্রায় হসপিটাল লং পলতে হেডাকে মনিটর জি আমি কই পট হসপিটাল লং সিক্সি পন পলতে মিশেন পন সে ডাক মাসে আহি তাজাং লাং আজাদ লাং আসন দো জি টেয়ার টেয়ার পিক আকে সোতা অংকে প্রায় ডক ওনার্স আর তো মুখাকে এক্সপিরিয়েন্স লো বুঝে নিলি বিলিভ কারো নিলি থেক দু ওলো পেনা আনা ডক ওনার তুম কমপ্লেন কে লাজে আসু তুম মুখা লাস কিছু আভুর পুলোতে কাম কিঠে দিতি
1: নাম চুরু ইগলো না লিফান এ ক্লার ডাক পেন মিথানা কিসু লাপেন কে কুসং কাচিরে না জিমা লাসো পুথাং নাংলি এ কিথান কাপা জির মিয়া পট তাংতে ইতুমা খেয়াই পুনাং হো ইলি আর্লেং আতুমকে মিথান কাপাং রেং আনিং হাং পিক সেটা মে কুসং কাপাং রেং নাং জিমা লাপেন কে ডক্টর আতুমা লং মাতে সে কিলাং হেমা লং কিপন পুকে আফাইং আর ও তাংতে এ মিথান কাপাং রেং আনিং কি হাং আকার বিয়ারা তুমা ফান পুনা তুমা ফানাংলি কুসং সে কিথান গাং তুংলো লা মিথান কাপাং রেং জিয়া পুথাক
0: নেলি কে লাসুন সে কিপু কাং তুম যে মেথান জং সি নালি তুম পাং রেং লো পুলোতে লিশ লিশ মানে আরি কে কক কে কক ইয়ারি কে কক ইয়ারিয়া ব্যবস্থা চেকলেম সে কেমে আলাম থে রেবিস পুতা এশিয়া ভাইরাস লাং লতা কোয়ান নি ডেঞ্জার লাহাই আলাম তা মাথা নেং আন পে নুনান উনকে স্ট্রিট ডগস আফান মানে ট্রিট নাংনি স্ট্রিট ডগস কে কে পাং আর নাং পোবা কে পা বিদ্যাজি ফানসি বোর ইনাং পো আলাম থে লাতুম সি রেবিসা কেরিয়ার লো আকোলা পার্বো ভাইরাস পুসিতা লাতুম হালে উনলো পুলোতে লাতুমকে লাগে আমুকা হেম পেন আমুকা হেম বা এলং পেন এলং দাম্পো লাস ভাইরাস তা পাই স্প্রেড পন লাপো সি স্ট্রিট ডগস আফান মাংকে উনান উনকে আদিম পেক পিডিয়াত সি বোর ইনাং পো আংকে হেম পাংরে আমি থান হানকে কে চেকক আফান মাথা নাংজি সেকেন্ড থিং ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন ক্লিয়ার লাভ সিকিমি ভ্যাকসিনেশন আনফানটা কার্ড দুদু লা কার্ড নালি তুম আপডেট লোতে মেসেঞ্জি কে চেংসি লা চেকলোজনি আর্তা হোট বাটাই সি ভ্যাকসিন পিলো পুলোতে DHPPI বাং ফার্স্ট পিলো লাপেন আফটার 15 days নিতুম হাডাক নাক টক দুনলাপজি আডিয়ে মুখা আফটার 15 days কে নিতুম অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন পিনাংজি পুষে হাডাক নাক টক দুনজি লাপু ডাক থাকছে আকো বুস্টার ডোজ তা লাপুসি দাম পো লাসে কে চেং আনিং কান হোট বাংকে বা চেকলোজনি তু লা ফার্স্ট আর্তা হোট বাংকে লা ফার্স্ট ভ্যাকসিন কে ভ্যাকসিন আহং প্লি হং প্লি দাম জিপো মানে ইসি হিনিয়া ভ্যাকসিন নহেদি বুস্টার পিপো ফার্স্ট টু টাইমস পিদের পেন ফিলোতে আকো টু টাইমস বুস্টার দাম্প নিকান ইসিলং বাতাইসি বাতাইসি পিপো সিলা বাংকে ভ্যাকসিনেশন মাং ক্লিয়ার পামি সিকেমি চিবি পামি সিকেমি আকার্ড বাংটা পাপাং ববি দেয় নাংপো আলম সাবসিকুয়েন্স মো ফিউচার নতুন তুমলা সপ আকার্ড পেন সিনিল নাং নাং নুন বম্পো ভ্যাকসিন পিমা পি

0: pima puta dak sia kom long punil tum lapen ke chu ki jun kadog be sita na tum ki pi kadog be sita la hai ke ma anutin se ani ke hang ka prek pot adhe ajha ka tum ke ni tum kar judu long ta la sonda du non veg pi pi puta du veg chot ki pi puta du la ke alang tuma ling nolom ke dog food sta available market long ta alang tum josi ping tu ta pi mi
1: kala
0: ako eson hormu ako ni dak edun ji bang ke bridge selection প্রায় মুনি তুমকে আনিকে হ্যাং পুপ ব্রিজ মুখা ওয়ান ডেট পা দর্শ দর্শ ব্রিজ পুপ আন্তা ডাক ওয়ান পো ডাকি নাংরা ইংরে দে তেতি লাহাতা লাসি আপ্রাং লাহাই হরমু ব্রিজ কে ওয়ান আপ্রাং প্রাং ল্যাংনাং জি কুসো ব্রিজ সি লাসো এনভায়রনমেন্ট নং সুইটেবল মা কার্বিয়াং লং আর ডাক এনভায়রনমেন্ট নং কুপি তো ব্রিজ সি সুইটেবল মা লাবাং চেক পা মি সি মিথান নাম দাম নাং জি প্রায় মুনি তুমকে কাছি নি পো নাম দাম দেট পো অংকে ডাক ওয়াং পো এনভায়রনমেন্ট সুইট সে দেট পো লাতুম ফান লাস্টিং তেল হোক লাগে ঠিক আপ্রাং পো বা ওয়ান ডেট পেনা ফিতে কিছু আলম লমতে কিছু আলম লমতে কিছু লাসো প্রবলেমটা ডকটা থেক
1: লাসি
0: লাবাংকে লাসম লা মানে ব্রিজ সিলেকশন লাসি মেসে হলা সোট পেন্সি নালে তুম লাং পামি নাংজি নন ডিসি আমি থান পাংরে তুমটা নন বাংকে লাসো কিছুকে উন্ডেট কেনান পার আপ্রাং প্রাংকে লাসো কিছু আবি পুসি পুপু আলাম থে হলা সুটকে কিছু মুখা নাম নাই ডাং দিলা আমার রাত তো মুখা হালো সুতি চিং দিয়ে দিল লোকেল আমি থানবো থাং থে লহান কি উনি বেমার তাবি কিছু তাবি পুব সেটা আমি নন কে লাসো কিছু কে বাং দেব পেনা ফিলোতে উনলাপ লোকেল ডিসি আমি থান তুম আন হান্তা উনলাপ দিতি লাসি লাসো পটসি কাছে রিনে সে ভ্যাকসিন কে কি পিলাপসি কেমি আন পেন ইতুমলম প্রায় রং সরটুমাকে মিথানা পিলুও দোবাই তা পি দুন দে দেটা ইসিয়া প্রবলেম দু লাসি লাসো কিছু কে পার্বো ভাইরাস কে জংসি আর পিলুটা দৌ পুলোতে আনসু ছিল আর প্রবলেম কে থেজি আর পিলু জৈনি পিলুটা এটেক লাং আকো আলা ভাইরাসটা এটেক লাং লাসু জৈনি পঙ্কে মিঠান তুম রেঙ্গে দিয়ে দিল
1: কালা কালা এ না চুরু ইগল নাংলি ফান তাংতে ডক্টর কে হাই ইলি কাছে থানাই গে দোপিক লাং তেমা সেতামে আপরালাম দো পসিপিনি কে ইলি লাদাক আনলে এংটনি কলো নাং নাংলি লাদাক আন কে ভাং পট নাংলি ফান আকিরো নাং পিপার পিলো লাপে নাংলি কি ক্লেম কে দাম লং আন তামে হিরজুমে সেতামে নাং
2: লাপানা পড়া নিতুম চোপাং রেং চলনা সোয়াং দেলং মেথানা কিছু আপুথাক ডক্টর রোকা সেন্টার আংলাপেন হেলভেলিন তিমুং পি আতুমং বংশিপুত আর জলং ইতাংল চোপাং রেং চলনা আং দেলং ছিপুত আং দেংকে লপানসি কাংতনিল লাকে আকাশবাণী দীপু আদন্থু আং দেং তুম মালাম সব পর ফিলতে আর জুথে গলংপো

লাপানা পোয়ানা লুতুম আসন সন হিন্দি লামার জানালু আর জলং ইতাংল হিন্দি লামার জানালু আং ডেঙ্কে লাপানসি কাংতানিগল লাকে আকাশবাণী দীপু নন পরফাই থ্রগ্রাম মিনিট ফ্লিকেবর ফ প্লেংজি ডগ ডগল রেজেনার তুম গুহাটি পেন কাপাশাক হন্ডিয়ার আঞ্চলিক বাতরি আর জয়গ্লংপ

লাকে আকাশবাণী ডিফু নাহলে তুমজা মেকার জলংবাম লাকে এফ এম বেন লংপেন মেঘাহার্স ভারুই সিরাতক ভারত সিরকেপ নিউজ অন এ আই আর এপ লাপেনতে রেস এব লংপেনটা কেদো আনা যায় মেঘ নালতুম আর জে লংজি নন স্টুডিও ঘড়িয়া পর আনি কাঁসাম পর ফাই ট্রক্সি প্লেন ইতাং ল লাসে আদুন্থু আং ডেং দামিল নাং লাকে কার্বি দেড় লং রিচিং হানালু আং ডেং লাবাং সং ডেং লং কেচেং সেল আর জে থা দিলীপ কাথার কাবান রং ফারপি মিন্দার ফাংচু লাপেন আরিয়া সাং হুম কিলুনালুন আলুনালামথে কারডম পিনি কিরি কেথে কিদোয়ান আর জুসেনাং লাবাংসো আলুন

0: chwani difu apan suri suri churor la laso apor nangi pik pan apen nilita borik po klartak pen laso alam the dengu po lam the kaning jei pan
1: tangte doctor aprang si alam the chethanam iksene dengu ke so lagi kupia ke so la nang li klartak pen radio kar juara da tuma pan than ik jima
0: dengu ke so laso akiso ke viral akiso lasi laso koson lo inut inut pan kachi un pu laso kiso ke chitim ke check pen pu chitim pustame akaprek prek ajati do so malaria aphan ke pen kichi un achitim labang ke anopheles pu pu labang kali pen akaprek ajati ba lage tum edis pu si pu pu laso achitim pen si dengue bang ke inut inut pan chi un
1: choroi glo doctor nang li klardak pen than pachinya pot La so kisu long lo pulute ko son pen siang thek chilong po doctor.
0: La dengu kisu ke akaprek sing jam pasi la son kisu son thot si nang chipak lang lang. La si puthot ke bang ching pishin tum ko son si nili chinik po je nili dengu doi glo po. La bangge ki pu lor pen ge siksak. Athe a symptoms mate a kisu ajat ke a phuso sing jam. Acha athe ke apoke dam lason pensi wang wang lasi nili akashwani laswa hin pen nili munitumpam pachinik po la nangli phukiso pulote nangli tum la bangke aso sa pule mathai grinoi inke difu medical college tum dak itum difu long sidolo nangli ajat phukiso pustame aprangsi bangke doctor long damik noi enke alangli nangli pan test nang kurik po apen nangli pan nang langik po la so hin det phi alangli tum chinik po che lake dengu akeso mate malaria mate lake ini tum singjam pasi thang tak man thanang nia son bang dengu symptoms plote la bangke isi hini pukali aka viral ajat viral akeso son thot nili tum ge theklong ma la son ke tokateng ke lalo আফুকি সৌদপ আনিঙ্গে বাং দপ আপক চকর দপ হটভেটকে আপকে দাম মা ডাইরিয়া পু লসন থট হিন হিন্দু দো বনসিতামে লাসো সিমটমস লোকে দু লাপেন ডেঙ্গি পুকে লসন পুলর কে উনি বনসিতামে কে সো বাং তান ও পুলটে আনু কান পেন আবি গিজাং লাহাই দোদো আং হো পেন আবি গিজাং আপেন বাং লংটা আকে এর লাসন বাং প্রক মানে বাং মরক পুরাসন দুদু মুস্তামে লা বাংকে সিভিয়ার ও মানে কেসো বাং তান ও পুয়ানসি লাহাই বাংকে ঠিক লং ইপো
1: তাংটি ডক্টর লা ডেঙ্গু কেসো কোনা পেনসি নাকে প্ল্যাং চেং
0: লা সো কেসো কে আপ্রাং এতুম দাক ইন্ডিয়া লং প্রতে কমন পিকে দিল্লি লাপু আদিম ল আপেন আসাম স্টেট লং প্রতে এতুম কে থেকলং লং কে ডিব্রুগড় যোরহাট লাপুয়ার লম আপেন গুহাটী আলম লাই সি থেকলং লং আপ্রাংকুকে আপেন কে ডেঙ্গু কিসু লাসপট কোসন সি লাসপট কে মান পুকে লাকে ইতুম ইলিতুম চিঙ্কি এল চিটিম পেন পু সো লাস চিটিম বাং কে নাহক লে কি দু না চিটিম কালি লাস চিটিম ফান কে নাং সত বাং কে মেইনলি আরবি জাং বারিখা ফি আরবি জাং পেন লাং হাই লাহাই লং মির বিড়ি মা ইতুম ড্রেন লং লাং বাং লিলে দেট আলাং তার মানে ইতুম পপুকে স্টেগনেন্ট ওয়াটার পো লাসন কি লিলে দেট আলাং বাং লং সি লাহাই ডেঙ্গু চিটিম বাং লা কি দো মানে ব্রিদিং গ্রাউন্ড লাসনা ডিম সি লাসনা এনভাইরনমেন্ট সি কি কি মেলো আপেন লাসন পেনসি কি চানন লাংবং লাসি লাসন পেনসি কি খাইলো
1: লাপেনটি ডক্টর লাবাংসো কিসু গুপিয়া পড়া হুৎসি কেলং কে অংল নিংক্রেং মা মাতে বারে খা পড়া হুৎল
0: লাসো কিসু কে জানুয়ারি পেন হু ফেব্রুয়ারি লা নিংক্রেং আন তা লং তা হাই বনস তামে কে খাই নাই আহুত কে বারিখা আফিল নিলিতম মোপেন চিংকিয়েসন বারিখা আফি পুলতে লাসো ডেঙ্গুয়া আচিতিম বাং কেরেং আদিম বাং অং ও টিটি আথে লাংবুং লং লাহাই লং লাং দুপ লাসি কে খাই বাং বেশি টিটি
1: চুরলো ডক্টর লাপেন্টি ডক্টর লাবাংসো কিসু কিছু কিজু না লংটা পিনি কিসি নাং জিয়া সন দোমা
0: লা ডেঙ্গু কিসু বাংকে কিসি নিয়ে সন বাংকে আজাতাবে

0: স্তমে ইতুম কেথান দন্দন কে লালো লা ডেঙ্গু কেসো পুলোটে লাগে ভাইরাল কেসো লো লা সিলাসো কেসো হুটে কসন পো এ বাং ইতুমে এ বাং আলো ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম প্লটে ইতুমে বাং লং আর্মি ইতুম লাহাই বাং পাকম জুরোটি লাসি লাসন হুট পটে কিচো জুন বাং কেসে কালি আরো বেশি চুথুনাং পো আকে মেয়ে হরমু চুনাং পো থেসো তহ হানকিলির তহ লাহাই বাং চুইক নাম পো লাহাই কেচো পেন প্লটে এ বাং চেপাং টাং কোয়ান লো এ বাং চেপাং টাং লা আনসি বেমার তা হির বাং টা কমিক চাট পো
1: লাপেন দে ডক্টর লাবাংসো কেসো চলং লো পুলোতে কোয়ানাজির কিডিং আ ফিসি লাবাংসো কেসো কেমি উন পো
0: ডেঙ্গু কে লং প্লটে নন নিলি পাবলিক তোমার পাচিনিক পো ডেঙ্গু কে সো প্লটে আঝা আঝা আসন্দ আঝা তুমকে পুপো ইতুম মাইল ফর্মস তার মানে লাবাংকে ইতুম সিংজাম পাশি সন্থত আফু সোপো আপক সোপো লাপলতে কি ফেরি মেমি আসন কে থাং টাবে লাবাংকে কিচু কি জুন বাং চোপা মেকানাং পো লাংমন জুনং পো মিগ দেট পো পনস্তমে কি ফেরি মেমি আসন দো মা পু দো লাবাংকে যদি লা ডেঙ্গু ভাইরাস বাং সিভিয়ার ফর্ম চেট পোলোতে ইতুম মোপেন চিংকি আসন আনুকান পেন আং হুপেন আবিজাং পো লাসন হুট পোলোতে পেশেন্ট বাংকে আভি কে যাং মানে হং বেটা আভি যাং পো আর লো ইন্টারনাল ব্লিডিং পু হং বেটা আভি যাং পো আর পক লংটা লাং কে জমা দা দোদো আর পেন আং ফর লংটা লাং জমা দোদো পেন লাসন কন্ডিশন পুলোতে পেশেন্ট তুম বাংকে আইসিউ তানাং ককটিটি আর পেন হসপিটাল বাংকে নাং সৎ পো এনে কিছু মাইল ফর্ম পুলোতে লাবাংকে সপ্তাহসি মানি ক্যাপ লান বেট পেন পেশেন্ট আমি থাং মাত চিমে পো আর পেনকে আচ্ছা তুম পুপু যে লা ডেঙ্গু কিসু ডেট ফিতা এ বাং কার্জন লাহাই কমজুরি পু লাহাই দোদো পুনস্তমে লা বাং এ থাং তামা থাং নে সো বেসিকলি সপ্তাহ সি বা নিকেপ লান বাক দোদো
1: তাংতে ডক্টর লাবাং সো কিসু 2023 আ নিংকান কে পেনাঙ্গানা তুমকে লাবাং সো কিসু লং দুন লো লাপেন পেনাঙ্গানা তুমকে আপ্রান সিতামি কেদাম তা দো ওলো লাসি লাসো কেসো 2023 আ নিংকান সি দো চটমা মাতে নন লমতা দো ইকবম ল লাবাং সো কেসো
0: লাসো আকেসো আপ্রাং পেন্ডা দোমা বে লাগে পু বাঙ্গে সুঙ্গিক্রুং পঞ্চামে এসনলাম ইলিতুম ডক্টর সুমকে চিংবাই তেংতে আপ্রাং পেন্ডা দোতাহাই পঞ্চামে আপ্রাং কো ইতুমলং কে লাঙি টেস্ট কে করি যে আফুসো ল ইতুম ব্লাড আসন হাই টেস্ট করি ল ডেঙ্গু ডোমা বেমা লাহাই আসন বাঙ্গে আবে লাসি হুলা সো কোট কে আবে দেট পুকে পুলর কেউনে বনস তামে লাসো আনিংকান লা 2023 আনিংকান বাংকে খাই পিকল লাবাংকে কোনা পেলনি বাং লাবাং পুনে বনস তামে লাসো হুৎসি ইতুম চিনি ইকল যে ডেঙ্গু ডোলো পু আপেন লাডেট ফিকে ইতুম আজাদা পেশেন্ট লা বারিখা আহুত মেইনলি ইতুম পেশেন্ট লে বাং ফু কিসো প্লটে ইতুম টেস্ট করিরি বনস তামে লাসো আনিংকান ডেট ফি ইতুম অথরিটিস তোমতা স্টেট লংতাল ইতুম আপেন তোমার ডিস্ট্রিক্ট অথরিটিস তোমতাল ইতুম লাসপট বাং কোশন সি পাবে দে ইমা পু আপেন লাদেট ফি ইতুম নন লাসো চুনেং আন ইনকান দেট ইস 2024 টা ইতুম কেসেস লং ল পঞ্চমে সিরিয়াস পিক কালি আপেন কে লং আফাই কে কমিক পিক
1: তাংতে ডক্টর লা ডেঙ্গু কিসু কে রং তুমতা লং মা মাতি লা থই কি দো তুমসি লং উন চট ল
0: লাসো কিসু কে রং টা হাই মা থই টা লং টা হাই পঞ্চমে থই লং বাং কে বেশি চানচেত আথে ইতুম বাং রং লং কে লাং লাসন ড্রেন তহ লাসন বাং কে কম আপেন লাং কিলি জায়গা দো পঞ্চমে ইতুম দাক থই লং কে ইতুম আচ্ছা ড্রেন দোদো আপেন লাং বুং লাসন লাং কিলিলিয়ে লাং বাং কে অং সি কে থেক লং লাসপি থই লং সি অং মুচেত পঞ্চামে আগুন এলি থানিক থুপ লাগে রং মা থই পুকে কালি নাহক তামে কাচি রে সি দোষি মে
1: চরুল ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পনপ তাংতে ডক্টর লা ডেঙ্গু কিসু কে কাচি উন কিসু মা
0: ডেঙ্গু কিসু কে কাচি উন পুকে ইতুম রিসার্চ লংটা মা ননান পিনি আন্তা থেকলং লিপিনলাং

মুনিত ইনুত ডেঙ্গু লিদু প্লটে কিছু কিদু প্লটে লাফানকে চোরা পেট নাংনে মা চিংকি রাপেট নাংনে মা ইসিভে দা চয়তা চি ই লংলে পুলাসন বাঙ্গে আবে লা বাংকে ডেঙ্গুকে ইনুত আমুনিত কিচি উনকে লাগে চিটিম কে চেক আকৌ লাতা কাপড়ে কে চিটিম গালি লা এডিস চিটিম আপেন লাসো আপর নিলি এনেক এডিস চিটিম বাংকে কে থেকলং কসন ল পুলতে লা বাংকে থেকলংকে লা আচিটিম আপকলং টিকি এসন ইসি সিরি আক লাইন দুপ লাকে আকে লক পেন আকি ইক সো লা টিকি এসন কে থেকলং লাসন আজাদ সিদু দু বনস্তমে লা বাংকে আকো এক্সপার্টস তুম কালিতে পুলর কেউনে বনস্তমে যদি যে পাং পাং ঠেক ইংতুং যে লাগে ডেঙ্গু চিটিম লোমা পুলতে লাবাং লাসো চিটিম আপকলং লে লাঙিক প্রতি নাইতম চিনিক প আপেনকে লাসো চিটিম লং লে লাসো ভাইরাস ডেঙ্গু ভাইরাস বাং দুইগলো পুলতে লা আনসি লাসো মুনিত বাংকে ডেঙ্গু কিছু লঙিক পা

0: experts tom kali te pulor ke one bunsta me du di che pang pang thek ting tung de la ke dingo chi tim lo ma pulote la bang la so chi tim a pok long le lang ik prote nang tom chi nik po a pen ke la so chi tim long le la so virus dingo virus bang du ik lo pulote la an si la so munit bang ke dingo ki so long ik po
1: tang te doctor pamopenta ili tum chathan iglo la dengue ki su ki phiri mimi ki su serious problem la si la so ki su phiri mimi ki su lo pu ku son si ga chi chi ni po
0: la bang ke dengue ki su plote phu ki su ning wang poke dam lai bang e doi po la si ni li tuning ri po je la son hutle nang li tum waik noi plote a bemar bang hai o e hoci itumbang treatment kuri pen labang pasangi kokpo bon sitame kisu o pulote a symptoms bangke lalo anukan pen angho pen avijang po pen ke ajhatum ke chithi bangno si pu lasondo po bangke lak pu do po la chithi bangno si mane la sohut bangke ang phor long ta lang ki do bang cheng lo kalite apok long ta lang ki do bang cheng lo a pen kalite avi ar lo pen hong pen chichar chi pustami arlo pen la si ako ephong tuning rik poje la sonapor pawang vesi kime athe la an severe le wang pote siksa la si ajat phuki so pulote la so hut bang si nangli tum wang pen check up kurite la bang ke itum khang bang khang po
1: tangte doctor la dengue ke so chipami un ma midet un ma la bang so ke so
0: itum prang pen ta chethanik bomlo dengue ke so ke viral ke so lasi phere mimi puke lalo je viral kiso ke nonanta a treatment nave jineba itum malaria pu le puikna malaria panta itum tablets to mane drugs to laswa medicine do lale chote a malaria pi bhange pathi un bonstami dengue kiso bange virus support lason thanga medicine tave lasi doctor tum kopilo ki biinte thanga medicine tave pula bangta nangli arjuta hai itum bange kopilo nili tumge la virus bange pathi bange dowai be bonstami laso virus pen abang arlole lutte kupi pilo pahing notikang jeneba kidney ta pa phangno dudo ma kalite aning ke wang pen bang arlo lang pakom upo jeneba dehydration so lahai bange itum bange kupi pi lo laso virus bang e bang lo pahing no la bang itum kasimar phan bori po lason le bori bom plote hu la serious tension ke dam dete ta hai tami serious pick pon prote la bang ke kasik sak dui chat pen aro eson lam ningje po je virus ke so pochi dak bang ke immunity puke la bang ke kenang sot bang lo pen ke immunity puke e bang itum kwan lo kang tang e bang arlo kwan lo kang tang la si lason hut ke kicho ki junta jere pen apen akime kime hormu chuplote bang intang po immunity bang intang po plote abemar phanta tum keche danta joi ke
1: tangte doctor la dengue ke so long lo plote kupia dowai lo ke chu ik nang po a dowai do ik ma mati ko son ik lo
0: la dengue ke so bang ke lason dowai bang ke ave tum lason ammo ka tablet le chuplote a virus bang pathi lo po ke ave mon same itum non ge thanik ji bang ke la lo je phuki sot ki chu jun bang akime kime hormu chunang po apen lang lang bang junit pignam po athe la so virus bang ke e bang arlo alang hai san lap titi so ing e lo phugi so lo la so pochi lang bang junit pignam po apen ke la so bemar bang ke hospital long wang vek ni bemar lo la det pc doctors tum bang lang pen nang lipan test amok kha mang na pa clinic po la det pc ili tum chinik po je nang li bang ke hospital long admit nang ji ma hospital le do de te chok hem long le chelangi bom si chelangi bom da chok po la si ako ning je thu lem det ason lo bonstami la so ki so le do plote aprang si nang li tum ke pharmacy long dam pen tablet phuki so tablet to pen hem long dui grin noi phuki so apen barikha por plote nang li tum aprang si hospital long wang noi chi checking noi apen doctor namo nang thanik po
1: choroi klo doctor tangte doctor nang li tum la dengue ki so puthak chirok to amai padopon ikma health camp padopon ikma
0: kalang labang ye health camp bang ye দুদো লাবাঙ্গে ডেঙ্গু পু আকে সোফান চটকালি ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ পুকে রাখে চিটিম মা থেরো তহ মা ফিজু তহ লাহাই পেন আজাত বেমার নাকি উন পু লস প্রোগ্রাম দোদো সেলাকে রং রং আটকটা দাম দাম অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দোদো আপেনকে কেনাং সত লাগে সোসে আপ্রাং কসংসি ইতুম চিরে পেনদুপো আঠে কেসো ডেটা ফিকে লাগে মা দুদা চিনি গ্লো যে হসপিটাল লং ওয়াংনাং পেচে।

0: လောင်နောင်ပေါ်ဘွန်စတဘေကိနန်းဆော့ဘန်ကေကိုဆွန်စီတုံလဆောဘေမာပန်ချေပပရီဥန်မ
1: တန်တီဒေါက်တာပမပေနန်လီပူအီကလော့ဂျေလဆောကိဆုကိကချီရီနန်ဂျီကိဆုပူလစီလဆောကိဆုကချီရီနန်ဂျီကိကိုဆွန်ကေပလောင်လီဂျီဖန်ကချီရီနန်ဂျီကေ
0: လာမိုအီတုံချင်းကိကဘုံကေလဆောအဘေမာပန်ကေချီတင်ပန်စီနန်ကချီဥန်အီတုံအင်းငလုံချီပီနီကေဆွန်နီဟော်မူလိုကိုဆွန်စီလဆောချီတင်kidoo mak kidoo aning hang andimbang pavedet nang po si pavedet nang po plote itum chini dam nang ipo je chitimbang kunasi kidoo aning hang apen aprang itum non chingwek lo je la son la dengu po a chitimbang ke aning hang bang ke lang kililie dim lang bunga lang so itum barika hut pote itum chire pik nang po je mir ki e dim ta lang bung lai do plote itum bang la so lang bang ke pavidet nang po drain le lang li le dim do pote la bang ta safai nang po mane itum ki do ke thak adim bang sap segun ben binang po plote la chitim bang la so dim long ringun det po apen la ke a hem anchot kalilo ituma colony ma ituma area long la so pot bang ka do go beta la so chirung pen la so pot kuri pote la bang ke la so chitim bang avidet po পুথত চিটিম বাং কোসংসি নাং পাচেক নাং নিলো প্লোতে লাবাঙ্গে জয় কেল নাং লিতুম তা চিনি ইকপ লাবাঙ্গে ইতুম ডেঙ্গু আ চিটিম নাঙ্গে চেককে কাচিং কীতা তো দোল যে লসো চিটিম বাঙ্গে আদা পাপর মা আনার লো পরসি নাং চেক চেক পো লাবাঙ্গে আখকল মনস্তমি আজুতা নাং চেকতা হয় লাসি ইতুম বাঙ্গে কপিল বিনাম পোকে আজো লেকে মেকজাং প্লোটে মুসরি বাং চিহিং পেনসি মেকজাং সিকিমে আপেন আনার লো পর প্রোটে পি বাং ইতুম ইরি ইরি কিং হয় কভার লাপ চেপাতাং লাপ লসনা চিংথাং নাং পো প্লোটে চিটিম নাম নাম পাচেক নিল বাদ বাকি কে চিটিম পাকাতি আপট তুম আজাতে ইউজ মে রেপেলেন্স দা দো আজাতে দো লাহাই পেন চিটিম বাং নাম পাচেক নাং নিল টিম লে নাম পাচেক চে প্লোতে ডেঙ্গু কিসো বাং কে লং আংরিং কে আবেলো আপেন কে লালো মুসুরি বাং চিহিং নাং পো বাড়ি খালো ফাঁক পিগলো পুস্তমে আজাস্তমে লা ইতুম মুসুরি কি চিহিং পেন ইতুম লা ডেঙ্গু কিসো বাং কে চেপা প্রিয়ন পো লাল
1: চুরু ইক লো ডক্টর নাং লি ক্লার্ডাক পেন থান পো নপো তাংতে ডক্টর পেনাঙ্গা না তুমচে থান যে মেন সুপি বেন লাবাং সো কে সো চেপা মি উন পু লাবাং সো লাম কো আনা হক
0: ও লাবাং নাং লি নাকার জুবাং তুম ফানাং আর জুই পিকলো পেশেন্ট তুম তা আপেন লাবাং কচিনি বাং আনিং হাং বাং দুই পিক পো ইতুম মেডিকেল হিন পেন ইতুম রিসার্চ তো দো লাসোয়া পুথাক সামে নন আন্তা লাসো পোট বাং কে মেনসুপি আথে কালিতে মেনসুপি আর ও কি উপ পেন কে চুপ লোতে লাবাং লাসোয়া ডেঙ্গু কি সোফান কি মেজি পু লাসন থাং তা ঠেকলং ইগে আন্তা নিলি ইসি ইংনেক মে মে আলাম পাং সে নাং থাইক পো পেশেন্ট তুম নিলি লাসন তা লং ইপিকলো মেনসুপি আর ও বাং কি উপ পেন লাসো আর ও কি জুন পেন গেস্ট্রাইটিস কে খাই পেন সি কে বাং দদলো মতে আনিং কে বাং লা আর ও আকে ভাই চো থপ থপ মার লাসন দদলো লাসি চো ই গ্রিপ কে পুপেল বনস্তামে আজাত কে চো হরমোসন লা মেনসুপিয়া আর ও তাহ মেনসুপিয়া থে পুসমে লাসন চোমে বনস্তামে দোয়াই লো পুপেন আর ও চোরে মা থে তা চোরে পোতে লা বাঙ্গে আলে বাঙ্গে ঠিকলং ইগে
1: চোরো ইকলো ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পোন পোন তাইতেন লাবাং সো কে সো চলং লো পুলোতে প্লেটলেটস লা পিনাং কক টিটি বু লাসি লা প্লেটলেটস এ গোপিয়া ফান ল
0: নিলি মোনাই থানসন লা ডেঙ্গু বাং সো পিক প্লোটে লা সো ভাইরাস বাং কপিলো বিবি কে লা এ বাং লং আবি লং প্লেটলেটস পু আ হরমু পান পাথি লা পেটি লাসি কাচিনি নাং সট কে প্লেটলেট কে কপিলো প্লোটে জয় কে পেন প্লোটে প্লেটলেট বাং এ বাং লং কে আবি ইতুম না হক স্তমে আমেক লেদো পটে আবি পজাং ও এ পান সি প্লেটলেট বাং কে আবি পাখাং ই পান লালো আকাম বাং কে লাসি লাসো প্লেটলেট লে কাবে প্লোটে আবি বাং খাং ও নেদেত পো কিসো বাং তানো ও প্লোটে ইনুকান পেন আবি কি জাং তেং হো পেন আবি কি জাং মতে ইন্টারনাল ব্লিডিং পু আপকলং আবি কি জাং লাহাই বাং কে লা প্লেটলেট পু হরমু আবি লং কি দো বাং লাসো ভাইরাস বাং পাহিং নো লাপটেটি লাসি লাসন আ পেশেন্ট ইতুম ঠেকলং ল প্লোটে ব্লাড টেস্ট পেন লাই পো প্লেটলেটস পাং লে কমিক পিক প্লোটে লা প্লেটলেটস পাং আথে আ ভাইরাস বাং এ পাথিউ নে মনসমে আপ্রাং কচিং কি এসন কপি লো লাসো ভাইরাস এ বাং ল পাহিং নো প্লোটে লা প্লেটলেটস পাং পাহিং নো লাপ প্লোটে ইতুম কপি লো কি বিগে ডক্টর টুম কে প্লেটলেট পিক বম পো আথে লাসো ভাইরাস পাং কি দো কেরেং উন এ বাং ল কেরেং উন পোকে লাগে হপ্তাই সি মানি কেপ প্ল্যান ভেচি দোন তি লাসো কি দো টিক ইতুম বাং থাং তা লা ডেঙ্গু কি সো আ পেশেন্ট বান থাং তা পাশিক সাকসে প্লোতে লাহাই কুপি পিলো কি পাহেং নু লাহাই তুমবাংকে পাঠি কিক বম্পো বা মে ফানসি লাপু পিক বম্পো লাসি লাসো হিনসি প্লেটলেট তা পিপেন লা কেহিং নো তাঙান কে তুম রিফিল বাং কুড়িক বম্পো
1: তাংতে ডক্টর লাবাং সো কে সো আর তা লাম তা দুই

0: damasara hut halaka chi hut along sami ki pu pondo rep mang chipang do monang chipang do palam do tema la se pini la maso kaching ki alam the bangke e ritum karbia khe atum tame arju pen chini popole tum kroi ponona tangte la bang so hut la man painting le et pen a phike itum adamasara long ke la puson ako ke chardom la puson do thulang ma mate mo la song dengan si jut koklam
1: dola hala dai ong hem na bang ong tum bang bong krokar nam pu el po ke chu po jun po man peng ka do ke vich pi ji pa jir el phi chu po jun po chu de jun de la philo li putang te moi mi thang ar bung ar phi ke che bang hota he son ak thak si prang ar dom cheng ma phan man ta batai ke thom tha mere mo ye pang duk si pong tala pen si ar dom nang po asi do an abang phutin phan ta mel son si ar dom si hala prang cheng bong krok man cheng abang phu phan si
0: hala phan si ko
1: char dom thu pa jut nang po
0: ne tang te la bang so sayang deng hut swar lu so tum ta la pu son man peng chi pi char dom do ma
1: swar lu he jan mang ta mo pen ni ni ye son thak lo no na bang ke che lang dam no dak mang na si ta me aron e do bang ke hala pe the gang de bahut hala mo pen than bom bang bi di so re lam lun porom puthi ke than de kang se haso se kar dom char dom ge cheng opo so po se sor dom da char dom nu o bang ke pu pe char dom me ko so pin so pin sor lu pu de me char dom me
0: pen na me long a son thek de long na do sor lu so tum mang ke na tum sor lu so tum mang ba man peng ta me chi pin na de po si la po son pen na di me long mang ke thek de long lo a man peng chi pa jir bisara lam bong krok tame pu anu pu lunam ko po char dom de de titi ba bantale pi si tame pu lunam ko po char dom de nang phan lo ho de neng ba nang phan lo de oi la bu son si penang tum ke claim la pen ke thek don long tame dolo tang te hala sona bang ke ko an me ko an chok ba ko an chok chi pu nang li jong dam ji
1: neli ka chinda mat teng le pu tang te la bang ke ke chok ya ta sa mandet pu a thema pinso penalo suputami a homas ke isiverlo
0: kala
1: ke chuda solo tenge komcho to pelo pinso dom bacha to pelo thik la son thaksi a mana peng de isiverlo la pen te char dom char di de isiverlo bo sinni ni mathada
0: solo so tum tame kangkup ke kali de tahai po mene ha sita me ke char dom iri hong ni pache ropen ke char dom ma bangke cho
1: cho
0: kala kala me piklo tang tu itum adon thu charju pontu sina moheta bangke karbia khe damasar pu thaksi le tum je than pon lo tangte la son thak thaksi pile tum piso somi endet pen keso ka chela bisaralam ni huaro tangte hala sohut pen hala adamasar la song bong man penga chipi punon ke chardom punon la son akache prek doma
1: na so banka veglu ne limat ene ke mat hadam ba ke thayon long ateng ne putang te a dama sara ke chardo mat teng si hala kisu ge chelang hu adam kisu adam pulo hala so hotami ke chardo me char di ke e yad verlo a man penge je pida son tha se e yad verlo ni ni ke chinna mat teng ke na si hala kisu ge ne ya hu ke chardo me char di puta আদামসা কে কিম কে রং আদাম গো চার ডম চার ডি আতেং ল লসি হালা বংকিন বংক্র নি তু কে মান ভেগি আবাং ফু আরি সোমারাতে মাং কে এ সি পং তলাত পেন এ পে গং থে রি গং থির পেন সি অং ফান কো মাতমা আল্লাহ কে সু আবাং আনি হু কি চে কে চি রি আবাং ফু ফান সি বংকিন বংক্র পেন হলারাক পেন বান্তা বহত পেন সি মান পাপ্রাং সি মান দেট আফি সি আকো মতাই কে থম থম থম চার ডম নং পো রেপ চে পাং ডুক মো চে পাং ডুক পো লাসিয়া হালা লুনজির হতাল সন্দই কক্ল লাসে কে চার ডম বাং কে কে লিতুম কার বি তুম কে এমে থাং আরন বি নং ল লাসে হালা সহত পহিতা মে আলাই অং তুম আহেম কাচি তং চিং থং রিচো রং হাং রিচো হাবে পিন পো সার বং ক্রে নিলার বং ক্রে নি ফান্তাল সন থাকসি বতাই গে থম থম চার ডম পেনসি জুদ লুলি পুতাং তে হালা বং ক্রকে মান বেক আবং ফুয়া ফানসি Aku, I.

0: kachevan atum anta arong chedamlongpo setame anarlo aan chudesi damnangji ankecho adim longni kapathikdo lake risomar okarang atum aphanke risochiru sarmar sarpimar atum aphanke sarmar chiru adimsi laso anike anchonangji ancho derlote arongke thon asai klemnangpo duhui di atum rap acheng thipo laso angdi enunsi ahem asangho pen uchepi cherapsi rikeng mesek thitpo sarmar risomar atumke kengtirkanpo laso aphike sarmar atum uchepi aphan arpong angkrakpen nangchonepo ta uchepi abang asirkang nokekpen rodun petpo mate uchepi si ke hailo laso aphike risomar atum thekuk banjarkanpo aongatum langtung thupo ladelote duhuidi atum rap acheng ploksi hongwanpo obokpi atum ta bong nangbukreisi hong nangbardunpo karhi atum aphanta dola thap dampo thikup nangli lote chomangkan awaikang batai ke thom pakomwaipo lason ahutsi ong nihu atum vokak pen duthom konveidunpo duthom chok lote anke karhi atuma phan ICNC vokak pen hongwat abi thupo abi aphuke risomar atumsi chodeng dunangpo anpar ke rongke thonlo merek boi alongsi duhuidi atumta cheng adi roddun etpo ajo rong ro kangnilo ong niho aman chehodaipo chinthong rong hang aman chehodaipo kur isi kechorap ke dorap un e alam anta ladaksi do etlo la hongwat abi okta chethak kreisi chutun repo la so aman apeng chipidet anchodet lote rong ro kangni asaita কে জুটলো পুঠত আদাবকে থিকুপ কারক লাসো আসাই ইংজির আলো সুসুফিলি আতুমসি ক্লেমজি থিকুম কারক আসাই তাংদের লোতে কাদোগাবি অং নিহু আতুম পেন আন চরা প্রুই প লাসো আফি আনকে আহেম হেম এ দামরে পো লাপসি অং নিহু কে প্রাত পু কিপু ইলো যথম নিথম চকডেট আফি লোতে আন পাচরা পো লা আন পাচরা দেরলো পুলোতে ইনুনুত আকাই কে জুতাং কে লাংসি কে চকলো লাংটুক হারনে কে আলন পিপন মুচত মাতে জুতাং পাওং মুচত পু আলামলো লাপসি নেলি লান পাজিরমি দাম দিলো কে জুৎসি নেলি কেপু দামজি আলাম কে লাপুহেনল নন ওভে কিমিয়া তুমা ফান কাপাচিনি পামে পেন আনিং কাপাহাং পেন কেপা ক্লেম কাংটুং আসাই কে ইলিতুম ক্লেম বেগ নাংজি কালিতে ইলিতুম দো ও পু কাছে পারো কা চতকে চকচি কার্বি ইউথ ফেস্টিভেল লানি ফ আসাই আলং নং এ কাছে পালং জি আফান কামাথা চতকে চকচি ইলিতুম কার্বিয়া রাত নিং ইসি পেট পেন কার্বিয়া জুতাং লামেট লামচং ইংথুরা রাইকমলনা লামজির লাপু আনসি কাংটনল
1: লাপন পনলেতুম লামজির আং ডেঙালং চমঙ্কান পথাক ফলমতি তিরন পিকে থানা লামজির আর্জলং ইতাংল লামজির আং ডেঙ্কে লাপানসি কাংটনিল লকে আকাশবাণী ডিফু ন স্টুডিও ঘুরে পর আজ পরফাই সিরকে রামিনি থংকে প্লেজি ডক ডকল লি নাম থাকল না লকে কার্বি লামার জানা লুন লাপেন লাম থে লবাংস আং ডেংলংকে চেংসি আলুন আজিকা হেমা কারজং লামার জানা লুন কিলোনা বাং রবিনা ক্রপি রিসু এজাং আপর

আহুর লোতে পেন আনারি সই জাঙা তুমি লোহান কে এন দাম বিথি কেবে দাম সাইকাতি কি দাম কে দাম হসি পেন আন ওবি আদনা লাম চেথান থান লাসনা হসি আনিং চেহাং পো পেন আনা তুম বাংকে লুন পেন কচে থান লাপুটা দু পেন আন তুম বাংকে লাসনা হর দাম পো লাম চাক চিপি পো সিতামে আফিয়া বাংকে বিতা চে এন এরেক পো পিনসু নন আলো সন আনিং বিরি তিতি লাপুসন দু নাংতেং নি দেনা পোপো লাপুসন সি আনিং কিবি দুদু বোতা লাপুসি আনিং চিপাং সামলো চিপ চিপ চর চিপা রুপো লাপুসি আপদাম বম তিতি বনস্তামে লা চিপ চর চিপালক চিপা রুব্রে আকু বাংকে আনিং কিবি আসন দুদু লাসি লবাং সোলুন রবিনা ক্রপি কিলুন আলুন এলতম আর্জেক সেনা আলুন আলাম থে হা লাং পারাই জাগুই তো তাংতে আর্জি সেনা।

লাপোৱা নাপোৱা নাৰে তুম হেমকাৰ জংলামাৰ জানালোন ৰবীনাক ৰূপী কিলো নালোন আৰু জলং ইতাংল আদোন থোৱালোন আৰু জৈথা কৰ্পী কুংৰি লামাৰ জানালোন কিলো না বাং সুরেন বি মনিরা তুম আনিং কচ্ছে দক কচ্ছে হ্যাং পোলোতে ইনুরভেদ আফানসি বাহিনীকে থমতা আনিং হ্যাং রৈতিটি লপসন্দু লাসানসি আনিং চিফাটু ইট আট তিটি বন্তা হক পেটকে আপিনসু নন আলোসু নন ইনুরভেদ আফানসি আনিং হ্যাং পো লান তুমকে আনিং চেপে অয় পো কে এন কে দুলং লিয়া জক সেতামে লাহাই কে আনিং কে হাং বলে কাদৈ ফান্তা এনলং পেজি লোকালি বাং পি বাং ফলে আনিং দকস্তামে কাছিং কি কে আপিন সু নন আলো সোনা ইনভেট ফান্সি চিংকি লং চজি মতে এন লং চজি লাহাই আজক পেন আন তুমাকে আনিং চদক নাক প চিংকি কে সেট সাত থেক লকলিং মেং পেং মেং পাং লপসন্তা দুদু তাংতে লাসো আলুন আর জেক সেনাং সুরেন বে কিলুন আলুন আলুন আলাম থে কাদম তাসেং নাহাং তো তাং তেয়ার সিনাং লবাংসু আলুন